0: বলছিলাম, নমস্কার স্যার, আমি রাজেন টুসা কুমার থেকে জাতলকে বলছিলাম।
1: বলুন।
0: একটা গান শুনে দেবে, গানের লাইন কিছুটা হচ্ছে, এলো কেলো আমার কুকুর, এলো কেলো আমার, খেলো খেলো ভালো করে আমার কুকুরে,
1: খেলো খেলো
0: খেলো খেলো ভালো করে আমার কুকুরে, গান কি
1: খেলো খেলো আলো করে আমার ঘরে, আচ্ছা আমি আমি দেখছি এটা পাওয়া যায় কিনা।

0: কে গেয়েছেন, গানটা কে গেয়েছেন?
1: এটা তো স্যার আমি জানি না, এটা মানে এটা লোকগীতি মনে মনে কর।
0: কি বলেছিলেন লাইনটা, কে এলো কে এলো আলো করে আমার ঘরে, নাকি?
1: খেলো খেলো ভালো করে আমার কুকুরে,
0: কামার পুকুরে নাকি? আচ্ছা, এটা তো বুঝতে পারিনি আমি, আপনি কি বলছিলেন? কে এলো আলো করে কামার পুকুরে। আচ্ছা
1: খেলো খেলো ভালো করে আমার পুকুরে,
0: যাই হোক আমি আমি পাঠাচ্ছি, এটা কিনে দেখুন আপনি।
1: যারে নি শুনবো প্রথম তো শুনে নে, তার ইয়ে আপনার কেমন বে উনার দাদা আর সুরা দাস বোন কুমার কুমার গাজি কে জন বে অমলিকা বোন বোন আর ফলাকে কেমন বে আছে দেব না দাদা কমল গুপ্ত কেন জন দাদা সকল সুটা দেন তাবি।
0: হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ,
1: নমস্কার, ভালো থাকবা।
0: শ্রোতা বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যখন গান খোঁজার যে সময়টা, ওই সময়টাতে আপনাদের যদি কোনো কথা বলা থাকে বা কেউ আপনাদের সঙ্গে থেকে থাকেন, তাহলে এই সময়টাতে এই নামগুলো বলে দেবেন।

এই টাইমটা যে মানে যায় এটা তো লস হয় আমাদের টাইম থেকে, তাই না? তো যখন আমি গানটা খুঁজবো তখন ওই ফাঁকে এই যে সময়টা যাবে তখন আপনাদের যা কথা আছে বা কারোর নাম বলতে চান সেই ফাঁকে বলে দেবেন, ঠিক আছে? এই সহযোগিতাটা করবেন প্লিজ।

আমার প্রথম গানটি, এই অর্থের প্রথম গানটি শ্রীরামকৃষ্ণ পরমহংসের জন্ম

0: हेलो
1: हेलो नमस्कार सर।
0: नमस्कार
1: আমি কুয়াই রামচন্দ্র গর্তে অখিল দেব বলছি।
0: হ্যাঁ বলুন।
1: আচ্ছা আমি গান শুনব। কেউ কাটে জারের বাস কেউ পাকায় রশি এই গানটা।
0: এটা ছাড়া অন্য আরেকটা পছন্দ বলুন।
1: হ্যাঁ
0: এটা ছাড়া আরেকটা পছন্দ বলুন আপনি।
1: আর কথা দুষ্ট গোপালের কণ্ঠে দিয়ে দিয়েন।
0: দুষ্ট গোপাল দাসের কণ্ঠে।
1: হ্যাঁ হ্যাঁ
0: ঠিক আছে আমি দেখছি।

0: বলুন।
1: আমি কুমারঘাট থেকে বুলটি দাস। দাদা ভাই, আমি একটি বাংলা চলচ্চিত্রের গান শুনবো, আশ্রিতা।
0: গানের লাইনটা বলুন।
1: মা গো মা বলো না।
0: আচ্ছা,
1: লতাজির কণ্ঠে দাদা ভাই, আর আমার সঙ্গে রয়েছেন লালন দাদা ভাই, বাদল দাদা ভাই, অবিনাশ ভাই, আশুতোষ দাদা ভাই, বরুণ দাদা ভাই, পিন্টু ভাই, আপনিও রয়েছেন দাদা ভাই।
0: লতা মঙ্গেশকরের কণ্ঠে?
1: হ্যাঁ হ্যাঁ,
0: আচ্ছা ঠিক আছে, আমি শোনাচ্ছি আপনাকে।
1: নমস্কার দাদা ভাই, ভালো থাকবেন।
0: নমস্কার, আপনি ভালো থাকুন।

0: হ্যালো,
1: নমস্কার নবীন দাদা।
0: নমস্কার, বলুন।
1: আমি আশুতোষ দেবনাথ চন্ডীপুর কৈলাসহর থেকে বলছি। আপনি ভালো আছেন?
0: ভালো আছি, আপনিও নিশ্চয়ই ভালোই আছেন।
1: হ্যাঁ, ভালো আছি দাদা। আগে গানের কথাটা বলে ফেলি।
0: হ্যাঁ, বলুন।
1: কিশোর দার বিখ্যাত একখানা অ্যালবাম 1982 তে রিলিজ হয়েছিল, অ্যালবামের নাম হচ্ছে আমার পূজার ফুল। এই অ্যালবাম থেকে একটা গান শুনতে চাই, গানটা হচ্ছে কেন রে তুই চললি ওরে বাবুদের জুড়ি গাড়িতে। কিশোর দা গেয়েছেন গানটি, আর গানটির দুর্দান্ত রূপ দিয়েছেন মুকুল দত্ত, আর হেমন্ত দা সুর দিয়ে সাজিয়েছেন। আমরা তো গান শুনি, কিন্তু কিছু নাম রয়েছে যে নামগুলো শুনলে অনেক শ্রোতাদের নূতন মনে হবে যে উনারা আবার কে। যেমন সলিল চৌধুরী, মুকুল দত্ত, বিভূতি মুখোপাধ্যায়, অরূপ প্রণয়, রবীন্দ্র জৈন, পুলক বন্দ্যোপাধ্যায়, গৌরী প্রসন্ন মজুমদার, স্বপন চক্রবর্তী, তো এরা সবাই বড় বড় গীতিকার। এর মধ্যে কিন্তু আবার কয়েকটা নাম রয়েছে, উনারা আবার দুর্দান্ত সুরও দিতে পারেন, যেমন সলিল দা, অরূপ প্রণয়, স্বপন চক্রবর্তী, রবীন্দ্র জৈন। আসলে উনারা যদি এই গানগুলো তৈরি করে না যেতেন, তাহলে না থাকতো সুরের বেলা, না আপনাকে আমরা চিনতাম, তাই না?
0: সেটাই
1: তো, উনাদেরকে কিন্তু মাঝে মাঝে স্মরণ করতে হয়।
0: নিশ্চয়ই,
1: তো যেখানেই আমার ফোনটা লাগে, আসলে এটা একটা অভ্যাস হয়ে গেছে আমার, উনাদেরকে স্মরণ না করলে মনে হয় যে আমার কলটা মনে হয় ঠিক সাকসেসফুল হয়নি, এরকম মনে হয়।
0: আচ্ছা,
1: তো যাই হোক, এই গানটা আমি সবাইকে নিয়ে শুনবো, নাম বলছি না আজকে, সবসময় নাম বলি, আর আপনিও শুনবেন দাদা।
0: ঠিক আছে, সবার জন্য পাঠাচ্ছি।
1: নমস্কার।
0: হ্যাঁ, নমস্কার।

0: বলুন।
1: হ্যালো, নমস্কার নেবেন দাদা।
0: নমস্কার, বলুন আপনি।
1: আমি শ্রীভূমি জেলা চারিদ থেকে বলছি, কৃষ্ণা রায়।
0: হ্যাঁ বলুন।
1: গান শুনবো ভক্তি গীতি,
0: হ্যাঁ
1: ভালো করে সাজাইয়ে দে মাম রাগুচারণে যাই।
0: আচ্ছা, দেখছি আমি পাওয়া যায় কিনা।
1: এই গানটা যদি না পান তাহলে দেহগড়ি সন্ধান করি কোন মেস্তরি বানাই আছে, এই গানটি শুনিয়ে দেবেন।
0: আচ্ছা আমি দেখছি, ভালো করে সাজিয়ে দে মা, এটা শোনানো যায় কিনা।
1: সব শ্রোতা বন্ধুদেরকে সঙ্গে নিয়ে শুনব। তাহলে রাখছি দাদা, নমস্কার, ভালো থাকবেন।
0: ঠিক আছে, নমস্কার।

0: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
0: আমি স্যারের গান শুনতে চাই।
1: কোন গানটা শুনবেন বলুন।
0: আমার স্বপ্ন যে সত্যি হলো তার,
1: এটা
0: হ্যাঁ হলো না
1: আচ্ছা
0: হবে তো?
1: হবে হবে।
0: আমার কাছে আমার সঙ্গে আছে ছাঁচে বুঝে আছি না, আর আচুচুতে না সঙ্গে যাব যে বলছি যা, আর অনুপ কুমার বলছে তো, আর সঙ্গীতা আছে না। আপনিও শুনবেন?
1: হ্যাঁ নিশ্চয়ই শুনবো। ঠিক আছে শোনাচ্ছি আপনাকে।
0: রাখছি।
1: হ্যাঁ।

0: হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, বলুন।
1: হ্যাঁ, আমি কথা বলছি কাছাড় জেলা থেকে, জহরলাল বর্মন।
0: হ্যাঁ,
1: আসলে বিশ্বাস যে আপনি অবশ্যই ভালো আছেন।
0: হ্যাঁ আছি, ভালো থাকাটা তো মানে কি বলবো,
1: সেটাই
0: ভালো থাকার চেষ্টা।
1: অবশ্যই ভালোই আছি, আপনাদের অনুষ্ঠান শুনে মোটামুটি ভালোই থাকতে পারছি। তো আজ আমাকে একটি আধুনিক গান শুনিয়ে দিবেন। সুরের আকাশে উজ্জ্বল নক্ষত্র, মহান গীতিকার ও সুরকার সলিল চৌধুরীর মন ছোঁয়ানো গানগুলি যখন মনের জানালায় এসে উঁকি দেয় গুনগুন সুরে, তখন মন একেবারে ভালো হয়ে যায়। তাই আজ সাত সকাল থেকে ভাবছি ওনার লেখা ও সুরে সাজানো একটি গান শুনবো, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে কে যেন আমায় নাম ধরে ডেকে ফিরে যায়। সেই গানটি শুনতে চাচ্ছি সবাইকে নিয়ে। আর শ্রুতিমধুর এই গানটি যতবার শুনি কিছুতেই যেন তৃপ্তি মিটে না। কি অসাধারণ গানের কথা, সুর ও কণ্ঠস্বর, গানটি শুনলে একবারে মন ভালো হয়ে যায়। তো সেই গানটি শুনিয়ে দিবেন স্যার।
0: আচ্ছা আচ্ছা, কে যেন আমায় ডাকে নাম ধরে না।
1: হ্যালো,
0: বলছি কারেন্ট লাইনটা কি বলছিলেন যেন?
1: হ্যাঁ, কে যেন আমায় নাম ধরে ডেকে ফিরে যায়।
0: নাম ধরে ডেকে ফিরে যায়। আচ্ছা
1: হ্যাঁ হ্যাঁ,
0: আচ্ছা আচ্ছা,
1: বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

0: গানটি পেয়েছেন কি স্যার?
1: আমি খুঁজছি, আমি এরকম একটা শিরোনামে পেয়েছি, আমি জানি না এটা কিনা, তার জন্য বলছি। কে যেন আমায় নাম ধরে ডেকে ফিরে যায়, না?
0: হ্যালো,
1: আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো,
0: হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন।
1: শুনতে পাচ্ছেন?
0: হুম হুম হুম শুনতে পাচ্ছি।
1: আমি বলছিলাম, এই শিরোনামে তো গান পেয়েছি আমি, কিন্তু পুরো লাইনটা আমি দেখতে পাচ্ছি না, তার জন্য আর কি একটু কনফিউশনে আছি। কে যেন আমায় নাম ধরে ডেকে ফিরে যায়, এরকম? আচ্ছা ঠিক আছে, আমি প্লে করছি, নিশ্চয়ই এটাই হবে
0: ঠিক
1: আশা
0: আছে
1: করছি।
0: স্যার, ভালো
1: ঠিক
0: থাকুন,
1: আছে,
0: আপনার সময় রাখছি।
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: নমস্কার।
1: হ্যাঁ, নমস্কার।

0: হ্যালো,
1: হ্যালো ম্যাডাম।
0: হ্যাঁ বলুন।
1: হ্যালো স্যার, নমস্কার, আমি
0: হ্যাঁ
1: সুমন মহরি আগরতলা থেকে বলছি।
0: আচ্ছা, আগরতলা থেকে বলছেন?
1: হ্যাঁ,
0: আগরতলার কোন জায়গা থেকে বলছেন?
1: আগরতলা সিদ্ধি আশ্রম থেকে।
0: সিদ্ধি আশ্রম থেকে। আচ্ছা বলুন, কি শোনাবো আজকে?
1: স্যার আজকে আমি আজকের সন্ধ্যা তুমি আসবে বলে গানটি শুনতে চাই, আশা করছি।
0: কোন ডিস্টার্ব করছে লাইনটা? আজকে সন্ধ্যায়?
1: আজকের সন্ধ্যা।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে সন্ধ্যা, ঠিক আছে।
1: আর যাদের নিয়ে শুনব তারা হলো অনুপ কুমার ভট্টাচার্য, প্রণজিৎ চক্রবর্তী, বিশ্বজিৎ পাল, আশুতোষ বুল্টি, সমস্ত শ্রোতারা সঙ্গে আপনি শুনবেন।
0: আচ্ছা, আমি দেখছি আপনাকে গানটা শোনানো যায় কি না। আজকে সন্ধ্যা তুমি আসবে বলে, আজকে সন্ধ্যা তুমি আসবে বলে না? এটা তো না, এটা তো এরকম লাইনে শিরোনামে পাচ্ছি না। আরেক সন্ধ্যার উপরে আরেকটা পাচ্ছি আমি, হ্যাঁ ওই আশা ভোঁসলের কণ্ঠে আর কি। হয়তো হ্যাঁ, হয়তো লিরিক্সের একটু গোলমেল হতে পারে, যার জন্য পাওয়া যাচ্ছে না। নিশ্চয়ই এই গানটার কথা আপনি বলতে চাইছেন। ঠিক আছে, পাঠাচ্ছি আমি সন্ধ্যার উপরে আরেকটা গান আশাজির কণ্ঠে। ঠিক আছে।

শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের হাতে যে সময় আছে সেই সময়টাতে আরেকজন শ্রোতা বন্ধুর সঙ্গে কথা বলে গান শোনাবার সময় আর নেই। তার জন্য অনুষ্ঠান থেকে আমাদের বিদায় নিতে হচ্ছে। সুরের বেলাতে যারা ফোন করেছেন ধন্যবাদ, যারা করতে পারেননি শুনেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল আবার কি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে নিয়ে কথায় সুরে ফিরে আসব। এতক্ষণ ধরে কথা বলছিলাম আমি প্রসেনজিৎ দেব এবং আমার সঙ্গে কারিগরি বিভাগ থেকে সহযোগিতা ছিলেন বিশ্বজিৎ দাস। ভালো থাকবেন সবাই। সুরের ভেলা আজ এ পর্যন্তই।

আকাশবাণী কুইলা শহর। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন সুরের ভেলা লাইভ ফোনের অনুষ্ঠান। অনুষ্ঠান শুনছেন আকাশবাণীর কুইলা শহর কেন্দ্র থেকে, প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে।

আকাশবাণী কুইলা শহর। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। দুপুর 12:05 শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতের অনুষ্ঠান সপ্তসুর, 12:30 হিন্দি ছবির গানের অনুষ্ঠান, একটা হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে 1:05 ছায়াগীতি অনুষ্ঠানে শুনবেন বাংলা ছবির গান, 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:40 শুনবেন মাতৃবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, দুটোতে ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 2:15 ছড়ার গান বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 2:30 বিকেল 3টেতে হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করা হবে পর্যায়ক্রমে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে। এর অব্যবহিত পরেই শোনানো হবে মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে বিবিধ ভারতী অনুষ্ঠান। সন্ধ্যে 6টায় শুনবেন ঘর গৃহস্থী অনুষ্ঠান, 7টায়

তেজতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 প্রথমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং পড়ে ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে। 8:10 আইন অধিকার অনুষ্ঠান, 8:30 মিক্স মেলোডিস মিশ্র গানের অনুষ্ঠান, 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 9:15 আধুনিক গান, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, 10:10 রবীন্দ্রসঙ্গীত, 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শোনেন আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে আকাশবাণী কৈলাসহর।

উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতের অনুষ্ঠান সপ্তসুরে এতক্ষণ শুনছিলেন নাগাল্যান্ড রাজ্যের গান আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, এবারে শুরু হচ্ছে একে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজকে আপনাদেরকে শোনাব আজা সানাম ছবি থেকে নেয়া গান, প্রথম গানখানি, প্রথম পরপর দুখানি গান। একসঙ্গে গিয়েছেন অনুরাধা পাড়োয়াল এবং মনু।

একই হিন্দি ছবির গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন আজ আসানাম ছবি থেকে নেয়া গান। শিল্পীরা ছিলেন অনুরাধা পাড়োয়াল, মনু, সুরেশ ওয়াতকর এবং অন্যান্যরা। আকাশবাণী কৈলাসহর, অল্প কিছুক্ষণের মধ্যে রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

0: বুঝলে মিস্টার?
1: শুনছেন ছায়াগীতিতে বিরোধ ছবির গান। এ গানখানি শুনছিলেন এন্ড্রু কিশোরের কণ্ঠে। এবারে শিল্পী আশা ভোসলে।

0: গীতাঞ্জলি এখন
1: আকাশবাণী খবর পড়ছে সঞ্জয় দত্ত। বিশেষ বিশেষ খবর। সংঘাত অবসানের লক্ষ্যে 14 দফা সমঝোতাপত্রে ভার্চুয়াল স্বাক্ষর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের হরমুজ প্রণালী খোলার সম্ভাবনা উজ্জ্বল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও উদ্ভাবন সম্মেলন ভিভাটেক 2026 যোগ দেবেন। ঝাড়খণ্ডের দুটি এবং মিজোরামের একটি রাজ্যসভা আসনে আজ ভোট নেওয়া হচ্ছে। রাজ্যপাল আর এন রবির অভিভাষণের মধ্য দিয়ে আজ পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হয়েছে। নতুন সরকার আইনের শাসন প্রতিষ্ঠা এবং অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর ওপর বিশেষ জোর দেবে বলে রাজ্যপাল জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আপাতত বিধানসভার বিরোধী দলনেতা থাকছে বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্ট। বিশ্বকাপ ফুটবলে আজ কলম্বিয়া উজবেকিস্তানকে 3-1 গোলে এবং ঘানা পানামাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। দুদেশের মধ্যে সংঘাতের অবসান ঘটানো, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং মার্কিন নিষেধাজ্ঞা ও ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ক চূড়ান্ত চুক্তির জন্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ভার্চুয়ালি 14 দফা সমঝোতা স্মারকপত্রে স্বাক্ষর করেছেন। প্যারিসে গতকাল ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ট্রাম্প এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। চুক্তিতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং একটি বৃহত্তর শান্তি চুক্তির লক্ষ্যে আলোচনার উল্লেখ করা হয়েছে। চুক্তি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র সামুদ্রিক চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি।

0: দিয়েছে। অন্যদিকে ইরান বলেছে তারা পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করবে না এবং আন্তর্জাতিক তত্ত্বাবধানে তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ে উত্থাপিত উদ্বেগের সমাধানে সম্মতি প্রকাশ করেছে। এছাড়া অর্থনৈতিক পুনর্গঠন এবং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত ভবিষ্যৎ সহযোগিতার বিষয়েও এই চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে। কূটনীতিকদের সামনে আগামী 7 দিনের মধ্যে এই কাঠামোগত সমঝোতাকে একটি বাধ্যতামূলক চূড়ান্ত চুক্তিতে রূপান্তর করার কঠিন চ্যালেঞ্জ রয়েছে। চুক্তির সমর্থকরা এই অগ্রগতিকে পশ্চিম এশিয়ার স্থিতিশীলতার পথে এক বড় পদক্ষেপ হিসেবে স্বাগত জানালেও পরমাণু কর্মসূচির যাচাই বাছাই, নিষেধাজ্ঞা কার্যকর করার পদ্ধতি এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখনও গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও উদ্ভাবন সম্মেলন ভিভাটেক 2026-এ যোগ দেবেন। ফ্রান্স সফরের শেষ পর্যায়ে গতরাতে তিনি প্যারিসে পৌঁছন। হোটেলে তাকে স্বাগত জানান প্রবাসী ভারতীয়রা। প্যারিসে তিনি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ভিভাটেক 2026-এ যোগ দেবেন। প্রধানমন্ত্রী ভারতের ক্রমবর্ধমান উদ্ভাবন পরিমণ্ডল ও প্রযুক্তির অগ্রগতির কথা এই মঞ্চে তুলে ধরবেন। ভারত ফ্রান্স অর্থনৈতিক ও শিল্প সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে প্যারিসে আজ ফ্রান্সের শীর্ষ শিল্পপতি ও ব্যবসায়িক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়েছে। G7 শীর্ষ সম্মেলনের এক আলোচনায় প্রধানমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ও মানবকেন্দ্রিক প্রয়োগের আহ্বান জানিয়েছেন। যান্ত্রিক ক্ষমতা বৃদ্ধির থেকে দৈনন্দিন জীবনে সাধারণ মানুষের সহায়তায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর ভূমিকা অধিক গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন শ্রী মোদী। গতকাল প্যারিসের অ্যাভিওতে AI সংক্রান্ত একটি আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, শিক্ষা ও উদ্ভাবনের গতি বৃদ্ধি করতে পারে AI এর ব্যবহার, তবে ভুল তথ্য, ডিপ ফেক এবং সাইবার হুমকি থেকে সতর্ক থাকতে হবে। এগুলি মোকাবিলার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের সহযোগিতা বৃদ্ধির কথা বলেন প্রধানমন্ত্রী। দায়িত্বশীলভাবে AI এর প্রয়োগের ওপর জোর দিয়ে দক্ষিণে বিশ্বের সব দেশেই ক্রমশ কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ফ্রান্সের অ্যাভিওতে G7 শীর্ষ বৈঠক শেষে সংশ্লিষ্ট দেশগুলির নেতৃবৃন্দ 3টি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র জারি করেছেন। এর মধ্য দিয়ে সমতার ভিত্তিতে দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল অর্থনৈতিক বৃদ্ধি, বিরল খনিজ পদার্থের সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখা এবং শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল স্পেস তৈরি করার কথা বলা হয়েছে। সম্মেলন শেষে এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরোধী চুক্তিকে স্বাগত জানানো হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে 5 দিনের সফরে মধ্যপ্রদেশে পৌঁছেছেন। ইন্দোরের দেবী অহল্যাবাঈ হোলকার বিমানবন্দরে রাজ্যপাল মাঙ্গুভাই প্যাটেল, মুখ্যমন্ত্রী মোহন যাদব প্রমুখ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। রাষ্ট্রপতি মুর্মু মধ্যপ্রদেশের বেতুলে আধ্যাত্মিক জাগরণের মাধ্যমে আদিবাসী সমাজের ক্ষমতায়ন সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল তিনি আন্তর্জাতিক সিকল সেল অ্যানিমিয়া দিবস উপলক্ষে আয়োজিত এক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। ঝাড়খণ্ডে রাজ্যসভার 2টি আসনের জন্য আজ ভোট নেওয়া হচ্ছে। নির্বাচনে বৈদ্যনাথ রাম, প্রণব ঝা এবং নির্দল প্রার্থী পরিমল নাথওয়ানি প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 4টে পর্যন্ত। বিকেল 5টা থেকে ভোট গণনা শুরু হবে, তারপরেই ফলাফল প্রকাশ করা হবে। বিধানসভার 81 জন বিধায়কই ভোটদানে অংশগ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে মিজোরামে রাজ্যসভার 1টিমাত্র আসনের জন্য ভোট গ্রহণ চলছে। সেখানে শাসক দল জোরাম পিপলস মুভমেন্ট এবং বিরোধী দল মিজো ন্যাশনাল ফ্রন্টের প্রার্থীদের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজ্যপাল আরএন রবির অভিভাষণের মধ্য দিয়ে আজ পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হয়েছে। নতুন সরকার গঠনের পর এটি রাজ্য বিধানসভার প্রথম অধিবেশন। রাজ্যপাল তাঁর অভিভাষণে বলেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠাকে নতুন সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। নাগরিকদের স্বাধীনতা ও অধিকার যাতে সুরক্ষিত থাকে, তাঁরা যাতে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন, তার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।
1: My government shall attach topmost priority to the security and safety for all so that the common people can lead the daily life with dignity and true freedom sans any perception of undue fear. The overall atmosphere of threats and intimidation in West Bengal has to be eradicated and people freed from the clutches of the unscrupulous antisocial elements.
0: অনুপ্রবেশকে গুরুতর সমস্যা হিসেবে অভিহিত করে রাজ্যপাল বলেন, রাজ্যের ভেতর থেকেই অনুপ্রবেশে মদত দেওয়ায় গত 1 দশকে পরিস্থিতি আরও জটিল হয়েছে। সীমান্তবর্তী বিভিন্ন জেলার জনবিন্যাস পাল্টে যাচ্ছে। বর্তমান সরকার অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
1: The fulfillment of needs.

0: of the rightful citizens has been compromised because of the presence of a large number of illegal infiltrators here with the active indulgence of some vested interest groups within the state itself. My government is taking prompt actions for quick detection and deportation of illegal foreigners after they have been identified following the due formalities. Substantial number of illegal infiltrators have already been identified and deported within the short span since the new government took over.
1: পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস বিরোধী দলনেতা হিসেবে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছেন, কলকাতা হাইকোর্ট আজ তার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় তার মনোনয়নপত্র বাতিল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নিয়োগকে চ্যালেঞ্জ করে যে আবেদন দায়ের করেছিলেন, তার শুনানিতে বিচারপতি কৃষ্ণ রাও অধ্যক্ষের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করতে রাজি হননি। আদালত বিবাদী পক্ষকে আগামী 3 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আবেদনকারীকে তার জবাবি হলফনামা দাখিলের জন্য অতিরিক্ত 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী 28 জুলাই। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় গতরাতে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় 7 জন প্রাণ হারিয়েছেন। মৃত 4 পুরুষ এবং 3 জন মহিলা একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। চুরাহ বিধানসভা এলাকার পুখরি মাসরুন্দ শহরের মানি জিরো নামে এক জায়গার কাছে যাত্রীবোঝাই একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 500 মিটার গভীর খাতে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই গাড়ির 7 জন আরোহী প্রাণ হারান। বিশিষ্ট বৌদ্ধ পণ্ডিত রবার্ট এ এফ থার্মানের জীবনাবসান হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, থার্মানের কাজ বিশ্বজুড়ে বৌদ্ধ দর্শনকে জনপ্রিয় করে তুলতে এবং বিভিন্ন সংস্কৃতির মধ্যে পারস্পরিক বোঝাপড়ার দৃঢ় সেতুবন্ধন গড়ে তুলতে সহায়তা করেছিল। নিউ ইয়র্ক শহরে কয়েক বছর আগে থার্মানের সঙ্গে তাঁর সাক্ষাতের সুখস্মৃতিও রোমন্থন করেন প্রধানমন্ত্রী। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ কে এর ম্যাচে মেক্সিকো সিটি স্টেডিয়ামে কলম্বিয়া উজবেকিস্তানকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। টরন্টো স্টেডিয়ামে ঘানা পানামাকে হারিয়েছে 1-0 গোলে। আজ গ্রুপ এর ম্যাচে চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনার বিরুদ্ধে এবং কানাডা কাতারের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। সংঘাত অবসানের লক্ষ্যে 14 দফা সমঝোতাপত্রের ভার্চুয়াল স্বাক্ষর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের। হরমুজ প্রণালী খোলার সম্ভাবনা উজ্জ্বল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ইউরোপের বৃহত্তম প্রযুক্তি উদ্ভাবন সম্মেলন ভিভাটেক 2026 যোগ দেবেন। রাজ্যপাল আর এন রবির অভিভাষণের মধ্য দিয়ে আজ রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হয়েছে। খবর এখন এই পর্যন্তই। এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
2: বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর। এখন মাতৃবন্দনা অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান, শুনবেন ক্যালকাটা ইয়ত কয়ারের শিল্পীদের পরিবেশনায়।

এতক্ষণ মাতৃবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনছিলেন ক্যালকাটা ইয়ত কয়ারের পরিবেশনায়, আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে

এতক্ষণ ছড়ার গান শুনছিলেন ছোটদের কণ্ঠে, আকাশবাণী কৈলাসহর। এখন বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী কৈলাস শহর, এতক্ষণ বিবিধ ভারতী শুনলেন। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। ছটায় ঘর গৃহস্থের আসর, 6:30 কিষাণ বাণী, 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরেই ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:10 আইন অধিকার, 8:30 বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান, 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 বাংলা আধুনিক গান শুনবেন, 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:10 রবীন্দ্রসঙ্গীত, 10:20 ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাস শহর।

0: নমস্কার দাদা, আপনার নামটা হইবা?
1: অশ্বিনীনাথ
0: আচ্ছা, তো আপনার এই জায়গাটার নাম
1: ঠেকনি।
0: ঠেকনি। তা আপনার কাছ থেকে আমরা আজকে জানমু যে আপনি কত বছর ধরে কৃষি কাজ করবা?
1: কৃষি কাজ প্রায় 35 বছর থেকে বলি
0: করা। তো আপনার বর্তমান বয়স কত চলে?
1: 59।
0: 59। আপনার দীর্ঘ রাস্তা হইলো কৃষি জীবন। আপনার কাছ থেকে আপনি জানবো আজকে যে আপনার এই কৃষি জীবনে অখন যে বর্তমান মরশুম চলে, এই মরশুমে আপনি কিতা কিতা লাগাইছেন?
1: এখন বর্তমান লাগাইছি 12 মাসে বেগুন আছে।
0: আচ্ছা,
1: পুঁইশাক আছে।
0: পুঁইশাক আর বেগুন, তো আপনার কাছে তো একটা আলাদা রকমের আমরা সবজি পাইলাম। আমরা এই যে মরশুমে দেখি সব দায় আপনার ভেন্ডি, ঝিঙ্গা ইতা করে, কিন্তু আপনার কাছে আমরা আজকে যে পাইলাম এটা একদম অন্যরকম, যেটা আপনার পুঁইশাক আর হইতাছে
1: 12 মাসে বেগুন।
0: 12 মাসে বেগুন। তো আপনি এই যে চিন্তাটা কেনে নিছেন?
1: এটা বর্ষার সিজন, কিছু টাকা কিছু বেশি পাওয়ান যায় আর কি।
0: আচ্ছা,
1: এটার লাগে।
0: আর আরেকটা হইলো, এটা এটা বোধহয় বর্ষায় কোনো ক্ষতি করে না?
1: এত টান জায়গা লাগে, টান জায়গা হইলে কোনো ক্ষতি করে না।
0: আচ্ছা, তো পুঁই শাক যেটা, পুঁই ওহন আমরা বাজারও গেলে দুই রকম দেখি, একটা আপনার একটু সবুজ সবুজ মুখা, একটা লাল,
1: একটা লাল।
0: আর আগে যেমন আমরা পুঁই বলতে বহুত লম্বা লম্বা, কিন্তু এখন পুঁই কিন্তু এরকম দেখি না, ছোট ছোট।
1: এরকম কিছুটা খাদ্যর অভাব, আর জিনিসটা তো কয়েক বছর ফলন ফুলাইলে পরে জিনিসটা নষ্ট হয়ে যায়, বিক্রি যায় গিয়া কন্যা,
0: ও
1: এর কারণে
0: এলিগা ছোট হয়। আর আমি ভাবি গিতা যে
1: কিছু এলো গিয়া খানি খাদ্যের উপরে নির্ভর করে, সার গোবর এই সমস্ত বেশি দিলে পাতাটা বড় বড় হইব, ডাটাটা বড় হইব। ওখান যেটা পুঁইশাক লাগানি চলের বা লাগাই লইছে, এটা তোমার মাটির মধ্যে নাই, এটা মাটির তুহন হয়েছে, কিন্তু লটটা সাঙ্গ দেওয়া হইব।
0: আচ্ছা,
1: সার দিলে পরে গিয়া মাটির যেটা, এটা তখন ঘন বৃষ্টি ফসি আর কি, এটার ফসলটা শেষ হওয়ার পথে।
0: আচ্ছা,
1: আর এই চাঙ্গ যেটা লাগাই দিব, এটা টাকাটা কিছু বেশ পাওয়া যাইব, এই চাঙ্গ বান্ধা বাসর দরকার, কাজের দরকার, এদিকেও পরিশ্রম বেশি, টাকাটাও বেশি পাওয়া যায় আর কি।
0: একদম একদম। তো আমি আজকে জানবো এই যে আপনার যে পুঁইটা, পুঁইটা আপনি কোন মাস থেকে এটা চাষটা শুরু করছেন?
1: আমরা ওখানে ছাড়া করছি, ছাড়া করিয়া আর তো আমার জেলা আইল বান্ধন, এরকম আইল করিয়া ঘন ঘন করে উড়ে দিলাম।
0: এই যে মানে পুঁয়ের যে চারাটা, চারাটা তো আলাদা করছেন, এই চারাটা কোন সময় থেকে মানে কি মাস থেকে এটা চারা শুরু হয়েছে? এই যে চারার বয়সটা এক মাস হয়েছে পরে আপনি মূল জমি তাই না সেটা রোপণ করছেন? আচ্ছা, এবার রোপণ করার পরে আপনি এটা জমিটা যে একটা তো আর হইছে না, গাছ তো আপনার নিশ্চয়ই কতটা লাগাইছেন, তো কতটা লাগাইছেন অনুমান? তার মানে আপনার গাছ মানে চারা জমির পরিমাণটা কতটুক?
1: জমি আটবো।
0: তো আইনা সেটা এটা তো চাষ দিতে লাগছে নি মাটিটা?
1: আগে চাষ দেওয়া হয়েছে,
0: আগে দিছে
1: দিয়া চাষ দেওয়া হয়েছে, কিছু খানি খাদ্য দেওয়া হয়েছে, আর বাকিটাও কোন দেওয়া হইব।

0: আচ্ছা, এই যে চাষটা দিছেন, চাষের লোকের নিশ্চয়ই আপনি সার উরু দিছেন, কিতা কিতা সার দিছেন?
1: সার দিছি এসপি, ডিএপি,
0: আচ্ছা
1: কিরকাই, গুফট।
0: আচ্ছা, যে
1: বাস আর গাছটা যখন অতটুকু গইব,
0: হুম,
1: সারো সারো
0: একদাত
1: একদাত না হইলে তো সারো উঠতো না,
0: না,
1: তখন কি আরবার খানি খাদ্য দেওয়া লাগবে।
0: এখানেও যে সার দিছেন
1: গুফরে কইলে সব টাইম লাগে, আরবার দেওয়া লাগবে।
0: আবার দিবা যখন মাছা তুটি যাব। আচ্ছা, এটা কি দা মাছা বাইন্দা দিছেন, তা তো বাক্কা খরচ গেছে। আচ্ছা, এটার বীজ যে পুইয়ের যে বীজটা, এটা কোনখান থেকে রাখছেন?
1: এটা তো আমরা আগে যারা হেট করে
0: হুম,
1: তারা বিচল লাগিয়া দুইটা চারটা বীর রাখি দেয় আর কি,
0: আচ্ছা,
1: ওটার গুটা ধরিয়া ও ওটার থাকি ফাঁকাইয়া আরি
0: ও মানে এটা আপনার ইয়ত রাখবো, উপরে
1: উপরে
0: মাছাত রাখবো,
1: মাছাত রাখবো, যেটা বিচল লাগি রাখবো এটা মাছাত রাখবো।
0: এরপরে এই বীজটা শুকাই যায়নি,
1: এটা তো তোমার ফাঁকিয়ালে গুটাটা ফয়লা খালো খসুয়া সবুজ থাকবো, এরপরে তোমার খালা ফাঁকি ফাঁকিয়া সারলে খালা হয়েছিল, ওই ইটা নিয়া দি খসলাইয়া বাকল চড়াইয়া রোদিত শুকানি লাগে,
0: আচ্ছা,
1: ভালো করে শুকাইয়া খাসর বোতলও বরিয়া রাখি দিলা।
0: বোতল বইরা এইবার
1: প্লাস্টিকের জিনিস রাখলে তো এটা নষ্ট হয়ে
0: নষ্ট হয়ে যায় গে। এরপরে আপনি যখন ইয়ে করবা ওই রোপণের সময়, তখন এটারে বার করলা। আচ্ছা, তো বাইর করার বাদে এটারে আর জল হলো বিজান লাগে না?
1: জল বিজাইলে তাড়াতাড়ি গাছ উঠবো, আর যদি বিজাই না তাহলে একটু দেরিতে গাছ উঠবো।
0: আচ্ছা, জল বিজাইয়া তারপরে সারা করছেন, সারার বিটটা গেতা মানে আলাদা পুরা আলাদা করছেন?
1: আমরা কবির চারা জেলা করি, এরকম একটু গোছা করিয়া বেশি
0: বিট বানাইয়া,
1: বিট বানাইয়া বেশি খানি খাদ্য মাটির মধ্যে দিয়া ফালানি আর কি
0: দিয়া, এরপরে দেড় মাস বা এক মাসের সারাটারে নিয়া মূল জমির
1: মূল জমিত লাগাই দেওয়া
0: রোপণ করছে। আচ্ছা, এইবার রোপণ করার পরে আপনার মাচা কেমন দিন পরে দেওয়া লাগছে?
1: মাচা ধরো 20-25 দিন পরে, যখন গিয়া তোমার আট ফাঁস লোট কাড়াই দিব, এর আগেও তোমার মাচা দিলেই না।
0: আচ্ছা,
1: দিয়ার তোমার এত বড় ফাঁক ফাঁক থাকবো না মাথার মধ্যে, ও ফাঁকে দিয়ে লোটটা উঠিয়ে দিব।
0: আচ্ছা,
1: যেটা উঠতো নাই মনে করেন এটা আর ওটা বাড়তি একটা সিঙ্গল গাড়িয়া ওটার মধ্যে বান দিয়ে দিলে, তো মাথার উপরে উঠিয়া তো সানি করে দিল,
0: সানে করবো।
1: তখন গেল লোটার মাটির লাগতো নাই ফসতো নাই,
0: আচ্ছা,
1: এটা দীর্ঘদিন লাস্টিং করবো বা টাকাও বেশি পাওয়া যায়।
0: আর গুড়াটা তো আপনার জল ডুবেন না, কারণ এটার মধ্যেও আপনি একটা
1: আপনার
0: এই যে তারপরে এটা তো আপনারা এটার তো আর ফলন না, এটা তো খালি লতু,
1: খালি
0: লতু ওটাই ওটার ফলন,
1: ওটাও ফলন।
0: আচ্ছা, তো এটা কতদিন পরে আপনারা কাটা শুরু করতে পারেন?
1: কাটা মনে করেন টোটাল 2 মাস,
0: 2 মাস থেকে
1: 2 মাস পরে খাটুন যাই
0: কাটা শুরু করলা। আচ্ছা, কাটার কি তা নির্দিষ্ট কোনো নিয়ম আছে নি?
1: না, এটা নির্দিষ্ট নিয়ম নাই, কারণ মনে করেন সপ্তাহে 2 দিন কাটতে পারবা, 3 দিন কাটতে পারবা।
0: তো এই যে খাটবা, এটা তো নিশ্চয় একটা মানে কিতা কইতাম একটা সূক্ষ্ম ওইয়া চিন্তা করিয়া খাটা লাগবো, এটার একটা নমুনা আপনারা চিনুন, এটা কিরকম মানে এটা কিরকম দেখলে এখানে কাটবা?
1: মানে এটার তো নিচে আঁকি আছে,
0: আচ্ছা,
1: মনে করেন বেশি লম্বা দেখি দেখি খাটি দিলা, এরপরে তো আইকে আইকে ড্যাম আছে, এটা তাড়াতাড়ি যেটা বাড়বো বেশ লম্বা যেটা ওটা কাটবো, এবার বাটিটা মনে করেন আরো 7 দিন পরে কাটবো।
0: ওই আচ্ছা, আর যেটা আঁকির আগে যেটা খাটি নিলাম এটার থেকে তো নিশ্চয়ই আবার লত বাইর হয়,
1: যেন খাটা হইবে নিচে থাকি আরবার ডিম দিয়া লত উঠবো,
0: তখন তো আরো 2-3টা মুখাও দিতে পারে,
1: বেশি দে
0: বেশি দে। আচ্ছা,
1: কোন কোন জনে বেশি গণ রইলেও করে কিতা, একটা তোমার সারাটা মূল শুদ্ধা উঠাইয়া বিক্রি করি দে।
0: আচ্ছা, এটা এটা এটা করলে তার লাভ বেশি নি কোনো?
1: এটা লাগাইছে গণ করি, ওখানে ফাটলা না দিলে তো এটা বাতাস পাইতো না, বড় হইতো না, সেই নষ্ট আর তো যাও মূল্য বারে বারেই গেল গিয়া, জিনিসটা ফাটলা করে দিলেই না।
0: ফাটলা

0: ওটা একটা হাওয়া খাইতে লাগে তো,
1: ওই ওই
0: বেশি গন্ধ হইলে ফলনটা
1: না,
0: ভালো হইতো
1: তারপরে
0: না।
1: আপনার গুড়াটিও তো ছড়াইতে হইব,
0: সবটা দুটো হাওয়া বাতাসের প্রয়োজন আছে।
1: একদম একদম। এই যে আপনার এই ধরেন 2 মাস থেকে যে আপনি খাটা আরম্ভ করলা, এটা কেমন দিন পর্যন্ত আপনি খাটতে পারবা?
0: ধরেন আরো 2 মাস কাটা যাইব,
1: আরো 2 মাস, তখন ধরুন আমরা বৈশাখ মাস, জ্যৈষ্ঠ আষাঢ়, শ্রাবণও তো পারবা।
0: শ্রাবণে গিয়া শেষ পড়ে যাব আর কি,
1: আচ্ছা
0: তখন গিয়া মালটা কম বার হইব,
1: কম বাইর। আচ্ছা, আর এটার মধ্যে আপনার খাওয়ার হিসাব কইরা, খাওয়া যেটা এটা তো আপনি কইলা যেমন 15 দিন না সপ্তাহ বাদে বাদে দেওয়া লাগবো,
0: সার যেটা,
1: সার যেটা
0: সার মনে করেন 3 বার ইনটোটাল 3 বার বা 4 বার দিলে গেলে আর দেখুন লাগতো না,
1: আর দিতে লাগতো
0: মনে করেন 15-20 দিন পরে খানি সারটা কমে গেলে গাছটার চেয়ারা লালটি হয়ে যাব, তখন বুঝলাম যে গাছের খানি খাদ্য কমে গেছে, তখন আরবার খানি খাদ্য দিলে গিয়ে ফাটাটা বড় হইব, চেহারা ছবি ভালো হইব, সুন্দর হইব। তো খাওয়ানোর বেলা জিনিসটা ভাত হোক যে কোনো সবজি দেখাত ভালো হইতো,
1: একদম। ওখানের মানুষে আপনার চোখে না খাইলে তাদের মুখে
0: মুখে খায়
1: খায় না,
0: না,
1: মুখে খায় না,
0: খানিত ভাত হয়ে যাক সবজি খাইতো,
1: একদম একদম। তো ওখান তো আপনার 3টা কইরা ডাটা দিয়ে একটা আটিও,
0: 3টা ডাটা একটা
1: একটা আটিও। তা আপনার তো এরকম শখানে কাটি নিন কি বা বাজারও, এটা বাজার যা তো কেমনে করুন পাইকারি?
0: ওটা তো সকালে ধর মনে করে গেলাম কি 6টায়
1: আচ্ছা
0: গাড়ি লইয়া
1: আচ্ছা
0: গিয়া পাইকারি বাজার বিক্রি করে দিলাম, আর এমনি সামান্য তুড়াতুড়ি অন্য সবজির লোকে মানে 3-4টা আইটেম হইলে খুচরা বেচা বিক্রি করতে ভালো হয়, এর কারণে তুড়াতুড়ি কদমতলা বাজার নিলাম আর
1: তো। এই যে আপনারা যে পাইকারি দেন, পাইকারি আপনারা কিরকম হিসাবে বিক্রি করেন?
0: ওখান তো সস্তা মাটির যেটা ওখান সস্তা, ওখান হইলো গিয়া তোমার 20 মুঠায় 100 টাকা 80 টাকা,
1: 20 মুঠা নিলে তারা
0: বিশ
1: নিব,
0: মুঠাই পাইকারি বিক্রি আর।
1: আচ্ছা আচ্ছা,
0: কয়েকদিন আগে আসিল 30 টাকা, 20 মুঠায় 30 টাকা, 50 টাকা, 40 টাকা এরকম বিকছে, ওখানে বৃষ্টি পড়াই গিয়ে এখন একটু মূল্য বাড়ছে আর কি।
1: তো আজকে অত সময় তো আমরা তার কেমনে কাটা হয় কেমনে কিটা হয় এটা শুনলাম, ওখন শুনবো যে যে কোনো ফসল যখন আমরা লাগাই তখন তো আপনারই হয় রোগ পোকা থাকেই থাকে সব ট্রিটমেন্টে, তো পুইয়ের মধ্যেও কি তার রোগ পোকার আক্রমণ আসেনি?
0: সবজি বলতে সবটার মধ্যে ঔষধ ব্যবহার করা লাগে, ফুকা আছে,
1: আচ্ছা
0: ফুকায় মাইসটা খাই লিব তখন ফাটাটা তোমার বিষয় কাবরা সেটা সেটা থাকবো, তো ইটার লাগে ঔষধ ব্যবহার করলে পরে আর ফাটাটা আর ফুকায় খাইতো না।
1: তখন যে ওষুধটা দিবা তখন কিরকম ওষুধটার নাম কি তা বা কিরকম ভাবে এটা ব্যবহার করুন?
0: আমরা মেশিন স্প্রে করি,
1: আর ওষুধের নামটা কইতে পারবানি?
0: নাম হইলো টাটা ফেন,
1: টাটা ফেন। আচ্ছা, এটা কি তা করবা ওই মানে
0: একটা আছে প্রোভেক্স,
1: হ্যাঁ প্রোভেক্স। আচ্ছা, তো এটা আইনা সেই এটা কিরকম ভাবে জলের লগে ইয়ে করবা?
0: নরেন সুল্লিটার জলের মধ্যে 5 ml ওষুধ দিলা, কারণ বেশি দিলে তো আবার গাছ জ্বলি দিব
1: একবারে,
0: পরিমাণ আছে পরিমাণ অনুসারে দেওয়া।
1: এটা যে আপনি দিবা গাছও, এটা দিনের কোন সময় দিবা?
0: এটা তো ওখান করে যে বৃষ্টির সিজন, রোদির বার দেখে 2টা ঘন্টা যেমন রোদ পাইতো, 2 ঘন্টা রোদ পাইলে গাছে তার একশন টাইম দিব, পরে বৃষ্টি দিলে বাড়ত
1: আর কিচ্ছু হইতো না, মানে এটা দুপুরেও দিতে পারো,
0: নাইলে বিকাল বেলাও দেওয়া যায়,
1: বিকালেও দেওয়া যায়। তো এটার মধ্যে একটাই রূপকার আক্রমণ আছে
0: না, কোনো সময় লাল রোগ আছে, লাল রোগেরও দেওয়া লাগে আর ফুকার লাগে।
1: আচ্ছা, লাল রোগটা হইলে গাছের নমুনা কিরকম হয় দেখতে?
0: এটা দেখতে তোমার খুব বিশ্রী লাগবো, একজনে যে টাকা দিয়ে কিনে আনতো মাগনা দিলে আনতো
1: না,
0: কারণ চোখে না খাইলে তো মুখে খায় না,
1: না খাইতো না,
0: আর পয়সা পাইতে হইলে তো তোমার রোগের ঔষধ আগে গরু আনিয়ে রাখা লাগবে।
1: আচ্ছা, এই যে লাল রোগটা এটা কোন সময় আক্রমণ করতে পারে গাছের?
0: এটা তো তোমার কোন সময় করবো তার কোনো নির্দিষ্ট নাই,
1: আচ্ছা
0: সব সময় লক্ষ্য
1: মানে
0: রাখো।
1: যে কোনো

0: সময়ই লাল রূপটা গাছ হইতে পারে, যেটা চারা বয়স হইব বা মাছ বয়স হইব এরকম কোন কথা নেই। এটা যে কোনো
1: ফুকর ওষুধটা সবসময় লক্ষ্য রাখা লাগবে, ফুকে দরা মাত্র দেওয়া লাগবে।
0: হয়তো অনেক সময় বাজার থেকে নিলে দেখি তো পাতাটি ফুকা ফুকা
1: ফুকা ফুকা,
0: এটা দেখা যায়।
1: ছিদ্র থাকলে এটা কাস্টমার নিত নাই, পাইকারিও ধরতো নাই,
0: দেখতে
1: সুন্দর লাগবো নিতে চাইব। অনেকে তো ফাতা দিয়া শাক খায়,
0: শাক খায়,
1: আর আমরা তো ফাতা দিয়া শাক না খাইয়া, কারণ আমরা খালি ডাটাটা খাই।
0: অনেক কৃষক ভাইয়ে কয় ফুই গাছ মানে ওই যে আপনি কইছেন গণ কইরা লাগায় আর আপনার একটু বড় হইলেও বিক্রি করে গুড়া সুদ্ধা যে কয়, তা কয় একদম ছোটর থেকে এইটার মধ্যে মানে বাজারজাত করা যায় চাইলে। আর কোনোটি তো দেখা যায় বেশ মোটা সুটা থাকে, আবার কোনোটি দেখা যায় একদম রুগা। আচ্ছা
1: একটা আছে তোমার লতর মতো কইশাক, এটার ডাটা কোনো সময় বড় হইত
0: মোটা হইতো না,
1: মোটা হইতো না।
0: আচ্ছা এটা হলো জাতের কারণে,
1: জাতের কারণে এটার ফাতাও একটু ছোট থাকব। আচ্ছা আর এটার ফাতাও বড় থাকবো, ডাটাটাও বড় থাকব।
0: আচ্ছা তো আপনার কাছ থেকে আজকে আমরা পুঁইশাক সম্পর্কে এত বিস্তারিত শুনলাম যে আমরা কৃষক ভাইরা আপনা আপনি ওষুধের নামও কইছেন এবং কিভাবে দেওয়া এটাও হইছেন। আমরা কৃষক ভাইরা আপনার এটা শুনবা আশা রাখি, শুননা তারাও উপকৃত হইবা এবং কিভাবে স্বল্প পুঁজিতেও কিরকম ভাবে আমরা চাইলে কৃষি কাজ করতাম পারি। আপনারে অনেক অনেক ধন্যবাদ দাদা, নমস্কার।
2: আগামী 21 জুন সকাল 8:30 পর্যন্ত আবহাওয়া আংশিক মেঘলা এবং 1-2 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32-33 এবং 24-25 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 9 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96% এবং 60% হতে পারে। সবজির জমিতে জল দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মাটির অতিরিক্ত তস শিকড়ের পুষ্টি এবং জল শোষণ ক্ষমতাও হ্রাস করতে পারে। পুষ্টির অভাবের লক্ষণ দেখা দিলে জমিতে খানিকটা সার প্রয়োগ করুন, সেঁত সেঁতে জমিতে আগাছার উপদ্রব বাড়তে পারে। আগাছার সমস্যা দূর করতে আপাতত হাত দিয়ে অথবা উইডার ব্যবহার করে আগাছা পরিষ্কার করুন। বজ্রপাত, গবাদি প্রাণী এবং এমনকি মাঠে কর্মরত কৃষকদের জন্য মারাত্মক হতে পারে। বজ্রপাতের সময় পশু চড়ানো বা মাঠে কাজ করা এড়িয়ে চলুন। কাটা ফসল খোলা এবং অনাবৃত জমিতে রাখবেন না। আপাতত জমির তস নিয়ন্ত্রিত, তবে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে জমির দ্রুত তস হারানোর সম্ভাবনা বেশি। একইভাবে তাপমাত্রা বৃদ্ধির ফলে বীজের অঙ্কুরোদ্গম কিছুটা বাধাপ্রাপ্ত হতে পারে, তবে ফলে ফুল বা ফল ঝরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও জমিতে যথেষ্ট পরিমাণে তস থাকার ফলে আপাতত এই সমস্যার সম্ভাবনা কম। জমির তসের পরিমাণ স্বাভাবিক থাকার জন্য এখনই জলসেচের প্রয়োজন নেই, তবে কোনো কোনো জমিতে বিশেষ করে সবজির জমিতে জলসেচের প্রয়োজন হলে তা ভোরের দিকে অথবা বিকেলের পর দিতে হবে। তাপের প্রভাব কমাতে নার্সারিতে শেড নেট ব্যবহার করা যেতে পারে। মাটির আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা বাড়াতে কম্পোস্ট বা FYM সার প্রয়োগ করুন। নিয়মিত খেত পর্যবেক্ষণ করুন। আমন ধানে পাঁশকাঠি বেরোনো শুরু হয়ে গেছে, এই সময়ে কিছুটা ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। যদিও স্বাভাবিক অবস্থায় কানি প্রতি 10 কেজি সার প্রয়োগ করতে হয়, তবে সয়েল হেলথ কার্ডের সুপারিশ অনুযায়ী সার প্রয়োগ করাই শ্রেয়। এতে যেমন মাটির স্বাস্থ্য ঠিক থাকে, তেমনি সারের অপচয় কম হয়। এই সময়ে মাজরা পোকার আক্রমণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। নিয়মিত জমি পরিদর্শন করুন এবং যথাসম্ভব রাসায়নিক নিয়ন্ত্রণ এড়িয়ে চলুন। মরিচের ফল পচা রোগ নিয়ন্ত্রণের জন্য মূল জমির চারপাশে সিউডোমোনাস ফ্লোরোসেন্স দিয়ে মাটি ভিজিয়ে দিন। তাছাড়া সিউডোমোনাস ফ্লোরোসেন্স 10 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে পাতায় স্প্রে করা যেতে পারে। যতটা সম্ভব

রাসায়নিক ছত্রাকনাশক প্রয়োগ এড়িয়ে চলুন জৈবিক নিয়ন্ত্রণ পরিবেশ বান্ধব এবং টেকসই পদ্ধতি। বিগত প্রায় পক্ষকাল ধরে চলে আসা আর্দ্র ও বৃষ্টিপাতযুক্ত আবহাওয়ায় লেবু জাতীয় ফসলে গুমসিস বা কাণ্ডক্ষরণ রোগ দেখা দিতে পারে। বাগানের ভালো নিষ্কাশনী ব্যবস্থা রাখতে হবে। আক্রান্ত গাছের অংশ কেটে ফেলে দিতে হবে এবং কাটা অংশে বরডেক্স পেস্ট লাগিয়ে দিতে হবে। বাগানের ভালো নিষ্কাশনী ব্যবস্থার সাথে সাথে জমি পরিষ্কার রাখতে হবে, বিশেষ করে পচা বা নষ্ট হয়ে পড়ে থাকা ফসল জমি থেকে সরিয়ে নিতে হবে। এতে করে গাছে ফল চোষক পোকার আক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। গবাদি প্রাণীর ঘর পরিষ্কার এবং শুষ্ক রাখতে হবে। মাছির উপদ্রব ঠেকাতে নিয়মিত ঘরের মেঝে জীবাণুমুক্ত রাখতে হবে। গবাদি প্রাণীর স্বাস্থ্য ঠিক রাখতে গোখাদ্য এবং সবুজ ঘাসের সাথে 30 গ্রাম লবণ মিশিয়ে দিতে হবে। নিয়মিত মুখ এবং পা বেকিং সোডা দিয়ে ধুয়ে জীবাণুমুক্ত রাখতে হবে। যদি কোথাও কোনো ক্ষতের সৃষ্টি হয় তাহলে তা পটাশ দিয়ে ধুয়ে দিয়ে পরিষ্কার জল দিয়ে আবারও ধুয়ে দিতে হবে। নিকটবর্তী পশু চিকিৎসালয়ের সাথে যোগাযোগ করুন।

0: শুরু হচ্ছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক প্রযোজিত অনুষ্ঠান কিষাণ বাণী।
1: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, সকলে নিশ্চয় বালাই আসইন। তেওখন যে গরম পড়ছে নানি, এর মধ্যে মেঘ দেয়, বাজ দেয়, বৃষ্টি দেয়, তুফান দেয়। তো এই সময়ের মধ্যে আমরা অসুস্থ হওয়ার খুব একটা প্রবণতা থাকে। তো আজ আমরা একজন ডাক্তার বাবুরে আসরে আমন্ত্রণ জানাইছি। নমস্কার ডাক্তারবাবু।
2: নমস্কার।
1: তো আপনার পরিচয় খান দিলাও।
2: আমি ডক্টর রঞ্জন দাস, একজন হোমিওপ্যাথি ডাক্তার।
1: আচ্ছা, তো আজ কিতা বিষয় নিয়ে আলোচনা করতে?
2: আজকে এই সময়ে মেইনলি আমাদের যে রোগগুলা সমাজের মধ্যে আছে, যেরকম যেরকম হচ্ছে জলবাহিত রোগ, তারপর বিভিন্ন মশাবাহিত রোগ, এবং এই যে প্রচন্ড তাপমাত্রা, যে প্রচন্ড গরম, সেইটা থেকে কি করে প্রতিকার পাওয়া যায়, সেই সব নিয়ে আলোচনা।
1: আচ্ছা, খুব খুব সুন্দর আলোচনা করো দাদাবাবু।
2: আচ্ছা, আজকে এই সময় প্রথমে বলি যে সব যে এই যে প্রচন্ড গরম পড়েছে সেটা নিয়ে আলোচনা করি আগে। তো এই যে প্রচন্ড গরম, এই রোদে আমাদের শরীরে যে জলের পরিমাণ থাকে, সেই জলটা অনেক ক্ষেত্রেই কম পড়ে যায়। সেই জন্য আমাদের শরীরে জলের যে স্বল্পতা হয়, সেই স্বল্পতা থেকে বিভিন্ন রকমের রোগ দেখা যায়। বিভিন্ন রকমের রোগ বলবো না, লক্ষণ দেখা যায়, যেরকম শরীরে জল কমে গেলে আমাদের শরীরে দুর্বলতা প্রকাশ পেতে পারে, শরীরে বিভিন্ন মাংসপেশিতে ব্যথা অনুভব হতে পারে, মাথা ব্যথা হতে পারে, মাথা ঘুরে যেতে পারে, হঠাৎ করে আমরা অজ্ঞান হয়ে পড়তে পারি, শরীরে বিভিন্ন রকমের বমি ভাব হওয়া, খিদে না পাওয়া, এইসব বিভিন্ন সমস্যা হতে পারে। তো এইসব সমস্যা থেকে আমরা যদি নিজেকে মুক্ত রাখতে হয় এই প্রচন্ড রোদের দাবদাহ থেকে, আমরা নিজেদেরকে সবসময় চেষ্টা করব পর্যাপ্ত পরিমাণে জল পান করার। এবার পর্যাপ্ত পরিমাণে জল পান করাটা সবার ক্ষেত্রে সমান হয় না। যেরকম কেউ যদি সবসময় একটা ঘরে বসে, মানে বদ্ধ ঘরে বসে কাজ করছে, অফিস কাজ করছে, রোদে বেরোচ্ছে না, তাহলে তার ক্ষেত্রে যেরকম একটা নর্মাল পরিমাণ, যেমন 2 থেকে 3 লিটার জল যদি প্রতিদিন পান করে, সেই নিজেকে শরীরে জলের স্বল্পতা থেকে যেরকম রক্ষা করতে পারে, তেমনি যে মানুষটা প্রতিদিন মাঠে ঘাটে পরিশ্রম করছে, ওনার ক্ষেত্রে কিন্তু আরো বেশি পরিমাণ, যেমন 3, 3.5, 4 লিটার জল যদি উনি পান করেন, তাহলে হয়তো সেই স্বল্পতা থেকে দূরে থাকতে পারেন।
1: কারণ টাইম তো রোদ মেঘ বৃষ্টি
2: জল পান করার ব্যাপারটা আরেকটা বলি, সেই সেই জায়গা থেকে আসছি যে জল, জলের সাথে যেরকম রোগ জীবাণু আমাদের শরীরে যে ঢুকছে সেটা নিয়ে আলোচনা করা দরকার। কারণ যেহেতু বলছি জল প্রতিদিন বেশি পান করা দরকার, সেই সাথে জলটাও কেমন হবে সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন অনেকের ঘরে এখন ফিল্টার ব্যবহার করেন, আমাদেরকে চেষ্টা করতে হবে সবসময় জলটাকে ফুটিয়ে ঠান্ডা করে সেই জলটাকে পান করা যতদূর সম্ভব হয়। যদি সেটা সম্ভব কোনো কারণে না হয়, তাহলে যেসব ফিল্টার পাওয়া যায় সেই ফিল্টারে জল ফিল্ট্রেশন হয়ে যে জলটা আসে সেটা পান করলেও আমাদের বিভিন্ন রোগ জীবাণু থেকে আমরা মুক্ত পেতে পারি। কিন্তু যারা ছোট বাচ্চা আছে বাড়িতে, যাদের ছোট বাচ্চা আছে, তাদের ক্ষেত্রে অবশ্যই জলটা ফুটিয়ে ঠান্ডা করে সেই জলটা পান করানোই শ্রেয়, শিশুকে রোগমুক্ত রাখার জন্য। এবার জলবাহিত যেসব রোগ আছে তার মধ্যে আমাদের সমাজে দেখা যায় এইসব সময়ে বিভিন্ন বড় বড় রোগ আছে, সেই সব থেকে যে ছোট ছোট রোগগুলো আমাদের এখানে আছে, যেটা মানে প্রতিদিন যেগুলো আমরা নিয়ে ভুগি, যেরকম ডায়রিয়া একটা সমস্যা আছে, আমরা যদি বিশুদ্ধ জল না পান করে, জীবাণুযুক্ত জল যদি পান করি, সেটা পেটে বিভিন্ন রকমের সমস্যা তৈরি করতে পারে। যেরকম ডায়রিয়া আছে, কলেরা আছে, হেপাটাইটিস এ আছে, টাইফয়েড আছে, সেই সব রোগগুলাকে এড়ানোর জন্য আমাদেরকে জলটা, বিশুদ্ধ জল পান করা দরকার। তার পাশাপাশি যে আমরা যে খাদ্য গ্রহণ করি বাজার থেকে, এই সময়ে যে খাদ্যগুলো আমরা সবজিগুলা ফল কিনে আনি, যেমন এই সময়ে সব জায়গাতে সিজনাল ফ্রুট, যেমন যে সব ঋতুতে যেসব ফল পাওয়া যায়, যেরকম আম, কাঁঠাল, এইগুলা প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যাচ্ছে। আমরা যদি এইগুলা বাজার

0: থেকে কিনে আনি, আমরা চেষ্টা করব আগে ফলটাকে বাজার থেকে এনে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে সেটাকে কেটে সাথে সাথে খাওয়ার। আমরা ওইটাকে রেখে দিয়ে কোনো কোনো পাত্রে রেখে দিলাম ঢাকা অবস্থায়, বা ফ্রিজে রেখে দিলাম, পরবর্তী সময় সেটাকে বের করে আমরা ওইটাকে খেলাম, সেই সব না করে আমরা চেষ্টা করবো বাজার থেকে এনে সেটাকে যখনই আমরা কাটবো তার আগে ভালো করে ধুয়ে কেটে সাথে সাথেই আমরা ফলটাকে খাওয়ার চেষ্টা করবো। তার সাথে সেই সব করলে জলের সাথে সাথে খাবারের খাওয়ার থেকে যেসব রোগগুলো আসছে, যেরকম হেপাটাইটিস এ বললাম, টাইফয়েড বললাম, সেরকম জিনিস রোগ থেকেও আমরা মুক্ত পেতে পারি।
1: আচ্ছা, খুব সুন্দর আলোচনা। হেপাটাইটিস এ যে এটা মানে কি কিতা ভাবে চললে যে এটার ইয়ার থেকে কোনো রোগ হইতে পারে?
0: এটাও জলবাহিত রোগ বা খাদ্যর মাধ্যমে অনেক সময়
1: হেপাটাইটিস বি শুনছি, কিন্তু হেপাটাইটিস এ কিতার লেগে হয়?
0: হেপাটাইটিস বি সম্পূর্ণ আলাদা। বিটা যেখানে রক্তের সংক্রমণ থাকে সেই সব ক্ষেত্রে হেপাটাইটিস বি, যেমন যদি কেউ যদি পরিষ্কার পরিচ্ছন্ন নিডেল বা সুচ যদি ব্যবহার না করে থাকে ইঞ্জেকশনের সময়, বা ব্লাড ট্রান্সফিউশনের সময় যদি অপরিষ্কৃত যে সুচ থাকে সেই সব ব্যবহারের ফলে হেপাটাইটিস বি হয়, যেখানে রক্তের সংক্রমণ থাকে। কিন্তু হেপাটাইটিস এটা রক্তের সংক্রমণ হয় না, ওইটাতে জল দ্বারা সেখানে পরিশুদ্ধ জল না পান করলে হেপাটাইটিস এটা ছড়াতে পারে। সেম যেরকম হেপাটাইটিস বি ও লিভারের সমস্যা, হেপাটাইটিস এ ও একটা লিভারের সমস্যারই একটা ভাগ। সেই ক্ষেত্রে আমাদের বদহজম হওয়া, বমি বমি ভাব পাওয়া, পেটে যেমন কনকনে একটু ব্যথা হওয়া, কোনো সময় পেট খারাপ হওয়া, ওই রকম সমস্যা হতে পারে। শারীরিক দুর্বলতা হওয়া, খিদে না পাওয়া, সারাক্ষণ ঘুম ঘুম ভাব, এরকম সমস্যাও হতে পারে। সেই হেপাটাইটিস এটাই অপরিষ্কার পরিচ্ছন্ন জল পান করলে হেপাটাইটিস হওয়ার এ হওয়ার চান্সটা বেশি থাকে।
1: তো এই গেল তো মানে কিছু গেল যে বড়রার কথাই কইলাম, বাচ্চারার ক্ষেত্রে আপনি কিটা কইবা?
0: বাচ্চাদের ক্ষেত্রে প্রথমেই বলি, আগেও বলেছি একবার, বাচ্চাদের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের ব্যাপার হচ্ছে বাচ্চাদেরকে জলটা আমরা কোনোভাবেই ফিল্টার করা জলটা খাওয়াবো না। আমরা সবসময় চেষ্টা করব যে জলটা ফুটিয়ে ঠান্ডা করে সেই জলটা খাওয়ানো, কারণ বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার অনেকটাই কম থাকে, তো সেই সব ক্ষেত্রে মানে বয়স্কদের তুলনায় কম থাকে, প্রাপ্তবয়স্কদের তুলনায় কম থাকে। সেই কারণে আমরা ওদেরকে ওই জলটাই পান করাবো যে জলটা আমাদের নিজেদের মনে হয় যে সম্পূর্ণ পরিমাণে জীবাণুমুক্ত। আমাদের যতটা চেষ্টা থাকবে যে সম্পূর্ণ পরিমাণে জীবাণুমুক্ত জলটাই আমরা ওদেরকে খাওয়াবো। বাচ্চাদের ক্ষেত্রে মেইনলি আমরা দেখেছি পেট খারাপ, ডায়রিয়া, এইসব সমস্যা বেশি হয়, এবং সেইটা কিন্তু অপরিষ্কার পরিচ্ছন্ন খাবার, জল, সেই সব দিক থেকে হওয়ার চান্সটা খুব বেশি থাকে। সেই কারণে আমরা জল এবং খাবার, বাচ্চাদের খাবার, আমরা এমন পাত্রে রাখবো যেখানে আমরা পাত্রটাকে সম্পূর্ণ ঢেকে রাখলাম, কোথাও ধুলো বালি পড়ছে না বা মাছি বসছে না সেইখানে। সেই সব খাবার দাবারগুলো আমরা এখনই রান্না করা হলো দিয়ে এখনই আমরা চেষ্টা করবো সেটাকে যদি সম্ভব হয় সেটাকে খাইয়ে দেওয়ার, রান্না করে সেটাকে ফ্রিজে রেখে দিলাম বা ঢাকা অবস্থায় রাখলাম সেটাকে যাতে আমরা না খাওয়াই। তার পাশাপাশি বাচ্চাকেও আমরা চেষ্টা করবো যথাসম্ভব জল পান করানো। এইবার বাচ্চা, যে কিছু কিছু বাচ্চা আছেন যারা মায়ের বুকের দুধের উপর সম্পূর্ণ পরিমাণে নির্ভরশীল, সেই সব ক্ষেত্রে আমরা এই প্রচন্ড গরমের মধ্যে আমরা চেষ্টা করব যাতে ঘন ঘন বাচ্চাকে আমরা মায়ের বুকের দুধ পান করাতে পারি, যাতে বাচ্চার শরীরেও জলের ঘাটতি ঘটবে না। যদি কোনো কারণে দেখা যায় যে ছোট বাচ্চাদের যারা মায়ের বুকের দুধে আছে, বা যদি মা মায়ের বুকের দুধের সাথে বাইরের খাবারও খাচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা চেষ্টা করব যাতে জল এবং মায়ের বুকের দুধটা আমরা ঘন ঘন মায়ের বুকের দুধটাও দিতে পারি এবং জলটাও দিতে পারি। তার কারণে মায়ের শরীরে জলের ঘাটতিটা কোনোভাবেই যাতে আমরা এড়িয়ে চলতে পারি সম্পূর্ণভাবে। এবার যদি কোনো কারণে দেখা যায় কোনো ছোট বাচ্চার পেট খারাপ হয়েছে, বমি হয়েছে, বা ওইরকম কোনো জলবাহিত রোগ কোনো কিছু দেখা যাচ্ছে, আমরা সরাসরি চেষ্টা করব কোনো শিশুরোগ বিশেষজ্ঞর সাথে পরামর্শ নেওয়ার, এবং তার পাশাপাশি আমরা বাড়িতে চেষ্টা করব যতটা সম্ভব আমরা ওকে একটু পরপর খুব বড় একটা গ্লাসে একবারে খাওয়ানোর চেষ্টা না করে আমরা চেষ্টা করব এক চামচ, দু চামচ, হাফ গ্লাস করে বা হাফ কাপ করে যথাসম্ভব একটু পরপর 10-15 মিনিট ছাড়া ছাড়া আমরা যাতে একটু জল পান করাতে পারি। সেই ক্ষেত্রে বাচ্চার শরীরে জলের ঘাটতিও ঘটবে না এবং যে পরিমাণ জলটা বাচ্চার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে সেটা আমরা আবার ফুলফিল করতে সক্ষম হব। তার পাশাপাশি যদি বাচ্চা বুকের দুধের উপর নির্ভর করে, জলের পাশাপাশি আমরা চেষ্টা করব বাচ্চাকে বুকের দুধটাও ঘন ঘন পান করানোর।
1: আচ্ছা, স্যালাইন জল কিটা খাওয়ান যাইব নি বাচ্চারে?
0: স্যালাইন জল নরমালি তো স্যালাইন জলের দরকার পড়ে না, যদি ওর স্যালাইন ও যদি ওআরএস যেটা আছে সেটা
1: আমরা, ও বাচ্চার যদি পেট খারাপ হয় ও ক্ষেত্রে কিটা স্যালাইন ওয়াটার কিটা খাওয়ান যাইব?
0: স্যালাইন ওয়াটার

0: পাওয়ানো যাবে। ও যেটা ওর স্যালাইন বাজারে পাওয়া যায় ORS, সেটা পরিমাণ মতো জলে মিশিয়ে সেটাকে খাওয়ানো যেতে পারে, 1 চামচ 2 চামচ করে খাওয়ানো যেতে পারে। তার পাশাপাশি মায়ের বুকের দুধটা ঘন ঘন খাওয়াতে হবে। আমি বারবার মায়ের বুকের দুধটা এই কারণে বলছি কারণ মায়ের বুকের দুধটা বাচ্চার শরীরে জলের ঘাটতি না হওয়ার খুব একটা ভালো সোর্স এবং সবসময় অ্যাভেলেবেল, এই জন্য
1: পেটও ভর্তি থাকবে
0: এবং পেটও ভর্তি থাকবে
1: এবং তার শরীর দুর্বল হইত না, সবটাই গিয়া একটা মানে মায়ের দুধের খুবই দরকার,
0: খুব দরকার। এই কারণে মায়ের বাগের বুকের দুধটা খুব ঘন ঘন দিলে বাচ্চার শরীরে যেমন জলের ঘাটতিও ঘটবে না, তেমনি বাচ্চার শরীরে বিভিন্ন উপকারী নিউট্রিশন গুলাও যাবে।
1: আর তাছাড়াও আরেকটা জিনিস হইলো, সবচাইতে বড় জিনিস হইলো পায়ে পরিষ্কার থাকা, ঘরে খাও বাসনপত্র খাও তারার খাইবার দাইবার জিনিসপত্র খাও কাপড় চোপড় খাও, যদি একটা পরিবার সে যদি পায়ে পরিষ্কার থাকে তে কিন্তু রোগ সুখ বহুত দূরে থাকবে।
0: একদম একদম।
1: আচ্ছা, তো আর কিটা ইয়া আছে মানে আমার বড় কৃষক দাদার লেগে আর কিটা মানে কিভাবে কইটা চলবা, এই যে প্রচন্ড গরম এইটার মধ্যে খেতেও তো যাওয়ান লাগবো প্লাস নিজের শরীরও রক্ষা করুন লাগবো।
0: এবার যারা এরকম শরীরে মাঠে ঘাটে আপনারা কাজ করছেন তাদের জন্য এইটুকুই উপদেশ থাকবে, যখন আপনারা কাজ করতে যাবেন আপনারা পর্যাপ্ত পরিমাণ জল নিয়ে যাবেন এবং কাজের ফাঁকে ফাঁকে জল পান করতে থাকবেন যাতে শরীরে জলের ঘাটতি না ঘটে। 2 নম্বর ব্যাপার হচ্ছে যারা গ্রামে গঞ্জে আমরা থাকি ম্যাক্সিমামের বাড়িতে আম গাছ কাঁঠাল গাছ এইগুলা সবার বাড়িতে কম বেশি থাকে, আমরা চেষ্টা করব এই মৌসুমি ফলগুলা আমরা ভাত খাওয়ার মাঝে মাঝে, যেমন ভাত খেলাম ভাত খেয়ে 1.5 ঘন্টা 2 ঘন্টা পর আমরা একটু ফল খেলাম, তাতে যেরকম যেমন কাঁঠাল আছে আম আছে সেগুলোতে যেরকম মরশুমি ফল খাওয়াও হবে, সেইগুলার মাধ্যমে শরীরে কিছুটা পরিমাণ জলও যাবে, সেইগুলা থেকে পুষ্টিও পাবো ভিটামিনসও পাবো, তো কাজ করার নতুন করে আমরা শক্তিও পাবো, জলের ঘাটতিটাও কিছু অংশ কম থাকবে। এবং কৃষক বন্ধুরা যারা মাঠে ঘাটে কাজ করছেন এই প্রচন্ড গরমে, যে যদি সম্ভব হয় যথাসম্ভব চেষ্টা করতে হবে ফুল হাতা জামা পরে আমরা যাতে কাজ করি, তার যদি সম্ভব হয়, কারণ সব ক্ষেত্রে সম্ভব হয় না, ফুল হাতে জামা পরলে আমরা সূর্যের যে প্রকণ্ড প্রকট যে রশ্মিটা সেটাকে এড়াতে পারি এবং সূর্যের প্রচন্ড তাপ থেকে শরীরটাকে রক্ষা করতে পারি।
1: আচ্ছা, খুব ভালো কথা কইছেন। আর কখনো তো মরশুম ফলের যা ফল খাই তাই আনারস কৌ আম কৌ কাঁঠাল কৌ পেয়ারা কৌ জাম কৌ খাইলি তাই সব শশা তো কৃষক ভাইরা ফলাই নই, এক এক কান শশা করিয়া খাও নানে প্রতিদিন, তো শরীরটাও রসাল বসাল থাকে।
0: এবার আমাদের এই মরশুমি ফল আম কাঁঠাল অনেকের বাড়িতে নাও থাকতে পারে, কিন্তু বাজারে খুব সহজেই যেটা ফল পাওয়া যায় সেটা হচ্ছে কলা। এই কলা ফলটা কিছু কিছু ক্ষেত্র ছাড়া মানে একদম ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এই কলাটা খুব লাভজনক, একজনের প্রতিদিন যদি একটা করে যদি কলা খাওয়া যায় তাহলে খুব সহজে যেমন বাজারে সেটা পাওয়া যায় খুব সুলভ মূল্যে পাওয়া যায় খুব ইজিলি আমরা সেটা গ্রহণও করতে পারি, সেই কারণে আমি সবাইকে এইটুকুই অ্যাডভাইস করব যাতে করে যদি সম্ভব হয় আমরা যথাসম্ভব কলা খাওয়ার চেষ্টা করবো, মৌসুমি ফল যেগুলো সবসময় চলছে সেগুলো তো খাবোই, তার পাশাপাশি যদি দরকার হয় একটা করে কলা চেষ্টা করবো খাওয়া, যদি না কোনো কারণে চিকিৎসা জনিত কারণে বারণ থাকে।
1: আচ্ছা, কলা যে খাইতা এটা সাম্পা কলা খাইতা না সপ্রি কলা খাইতা,
0: যে কোনো রকম কলা যারা সহজে অ্যাভেলেবল সেটাই খেতে পারে, কোনো
1: অসুবিধা নেই, সপ্রি কলাই খাইতে লাগবে এরকম কোনো কথা নেই। আচ্ছা, কৃষক ভাইরার মধ্যে কখন অনেকেই সুগারের পেশেন্ট থাকে, ও যে সুগারের পেশেন্ট কিতা ডাক্তারবাবু কলা খাইবানি?
0: সুগার আম যেগুলা মরশুমি ফল আছে সেইগুলা পরিমিত পরিমাণে, আম কাঁঠাল আমরা অনেকে ভাবি যে আম অনেক মিষ্টি জাতীয় ফল কাঁঠাল মিষ্টি জাতীয় ফল আমরা সেইগুলা অ্যাভয়েড করে চলি, যারা সুগার থাকে আমরা এড়িয়ে চলি, তো যেইগুলা আম কাঁঠাল এবং কলা যেটা বলছেন সেইগুলাতে যেটা যা সুগার থাকে এবং আমরা বাইরে থেকে আমরা সুগার রুগীদেরকে বারণ করা হয় একদম বারণ করা হয় যেগুলো রিফাইন্ড সুগার যেরকম ওই চিনি বাজারে পাওয়া যায় সেটা থেকে তৈরি জিনিসপত্র সেইগুলো আমরা একদমই বারণ করি, কিন্তু যেগুলো মরশুমি ফুলে ফলের মধ্যে যেগুলো যেটা যে পরিমাণ সুগার বা যে ধরনের সুগার থাকে সেইটা পরিমিত পরিমাণে প্রতিদিন খাওয়া যেতে পারে, যদি না কারোর চিকিৎসাজনিত কারণে আবার বলছি বারণ থাকে সুগারের যদি রুগীও হয় সেও খেতে পারে, আম কাঁঠাল এগুলো যেগুলো মরশুমি ফল আছে সব পরিমিত পরিমাণে খেতে পারে, কোনো অসুবিধা নেই।
1: কারণ অনেকে কইন কিতা সুগার পেশেন্ট তাইন কলা খাইতা না তাইন আম খাইতা না জাম খাইতা না ও ওটা
0: সবাই সব
1: ফলগুলা খেতে পরিমাণ মতো ডেইলি অল্প অল্প অল্প করিয়া খাইতা পারে, আর শশা আর কলা

0: টা ডেইলি যাতে খাই নি, শশা তো সকল রুগীও খাইতে পারে,
1: সব সবাই খেতে পারে।
0: আচ্ছা, তো আর খাওয়া দাওয়ার ব্যাপারেও মানে একটু ভাজা বুঝি কম খাইতা,
1: ভাজা বুঝি, এবং বাইরের যে তেলে বড়া তেলে ভাজা ওই খাবার গুলা, এবং যে রেস্টুরেন্টে গিয়ে যে খাবার আমরা খাই, সাধারণত দেখা যায় যে এই সময়ে আমরা একটু বাইরে বেরোলাম, একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম। তো যেসব, আমি সবাইকে এটাই বারণ করব, সুগারের জন্য যদি আপনি এই মৌসুমি ফলগুলা ভাবছেন যে খাবেন কি খাবেন না, সেই ক্ষেত্রে আপনাকে তো কোল্ড ড্রিঙ্কসটাকে একদমই বাদ দেওয়া উচিত। হ্যাঁ, ওটা যাতে আপনারা কোনোভাবে আমরা না খাই, কারণ ওইটাতে রিফাইন্ড সুগারের পরিমাণ অনেকটাই বেশি থাকে। যদি আপনার খুব পরিমাণে তেষ্টা পেয়েছে, আপনি বরঞ্চ একটু জল খান। হ্যাঁ, সেটা সেটা আপনার শরীরের পক্ষে যেরকম লাভজনক হবে, তেমনি আপনি যদি বাইরে বেরিয়ে কোল্ড ড্রিঙ্কস খান, সেটা আপনার শরীরের পক্ষে কোনো সেটা ক্ষতিকারক হবে। এবং বাইরে গিয়ে রেস্টুরেন্টে যে আমরা তেলে বেশি অতিরিক্ত তৈলাক্ত খাবার, অতিরিক্ত মশলা জাতীয় খাবার, এই গরমের সময়ে আমরা যথাসম্ভব চেষ্টা করবো এইগুলাকে এড়িয়ে চলার, কারণ এই সময়ে আমাদের হজমের শক্তিটাও, আমাদের এই প্রচন্ড যে আমরা তেল তেল মশলা খাচ্ছি, সেইগুলার হজমের শক্তিটাও কিছুটা ক্ষেত্রে আমাদের কম থাকে। সেই জন্য আমরা চেষ্টা করবো এই খাবারগুলো এড়িয়ে চলার, সম্পূর্ণ ঘরে যেটা তৈরি হচ্ছে ওই খাবারের উপরই, যাতে আমরা প্রতিদিন আমাদের ঘরের যে খাবার হবে সেটা নিয়েই আমরা যাতে প্রতিদিন চলাফেরা করতে পারি, বাইরের খাবারটা যথাসম্ভব আমরা দূরে থাকবো।
0: কত খুব সুন্দর আলোচনা করলা ডাক্তারবাবু, আপনারে অনেক অনেক ধন্যবাদ। আজ আসরতনে উঠি আর গান শুনতে শুনতে।

0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার মাধ্যমে ছোট ও সীমান্ত কৃষকদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত।
1: আর 60 বছর বয়স থেকে মাসে 3000 টাকার পেনশন হবে সুনিশ্চিত।
0: প্রতি মাসে 55-200 টাকার কিস্তি দিয়ে প্রবেশ করতে পারে 18-40 বছরের কৃষক।
1: এই অংশীদারিত্বের যোজনায় সরকার দেবে সমান অংশ।
0: সকল কৃষক ভাই বোনেরা এই যোজনার লাভ গ্রহণ করার জন্য জনসেবা কেন্দ্রে যান
1: আর বিনামূল্যে নিজের পঞ্জীকরণ করান।
0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা, অন্নদাতার পরিশ্রমের সম্বল, পেনশন দ্বারা সুরক্ষিত তাদের ঘর। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: অন্নদাতা কিষাণ কি খুশহালি আর উনকি আয় মে বড়োতরি কে লিয়ে ভারত সরকার লগাতার প্রয়াসরত হ্যায়। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি কে দূরদর্শী নেতৃত্ব মে পিছলে 7 বর্ষো মে খেতী কো আধুনিক আর কিষাণো কো আত্মনির্ভর বনানে কে লিয়ে কই নির্ণয় লিয়ে গয়ে হ্যায়।
3: ছোটা কিষাণ বনে দেশ কি শান, ইয়ে হামারা সপনা। দেশ কে 80% সে জিয়াদা।

0: খনাই টংনাই তাকু বুকুক সঙ্গ হাইন হাই লাম সগ চিন তিনি হাবানি কক পান্ধ তিনি হাবানি কক পান্ধ যালাইন ই মল তামো তামো যখন থাকতেন গাইমান ওই অবন সালাইনাই যে কাহাম গাই সবাই শুক্রবই খাননি বাকি তিনি চিং পান্ধ যমকই তবুকা বরম গান চিনি তাকু গা মজা প্রশান্ত দেবরমান ওই সার নামসব তিনি চিনি অপান্ধ তাই বেলাখেন পাইফ্লাই হামবাই পুইলা নমাই আফারও তিনি অজরা নমানি বাকি চাই চেংলাইসিও দেবংনি অ মল তামো তামো মুখদিন থাকেন গাইমান অবন কিসা সালি
1: যত্ন খুলুমকা ই মল তো গবং মা মুগিদিন থাকিদিন খাইমান মস খাইমান চাকুমরা খাইমান সুতুই খাইমান তামকাই সুতুই হাচিংনিকাই জরা কিসা লাই থাঙ্গা কাইপে বিখ্যা মসব গবং বড়ো কাইপেখ্যা তামকাই মস চিনি হাতি রগ হমানদিন নাঙবা আবো মরকব তারপর জরা চুগিয়াকু একশো রাংনি তলাও কল অঙ্কমানি কেজি থেকে ওই আমি বাকিন আনি খাই কাইসা কবং মুাই চিনি তাকুকাই বুক সং জে রক চিনি অ হুকবার খাইতে বংনি নুখুং হুকুং নক খাইজাও বংনি তিনি অবন টংনাই যে নরক রং পয়সা আসুদা খাইতিনি ই মুখিতং থাইকিতং রংন কিছা শুক্রবুই নাইতি মস চাকুমুরা চাকুমুরা বসক বাজার দাম হাইচিংব দাম আপনি লগি লগি ও তামি হিনানি সুতুই চিনি বরক তো সুতুইনি গবং মা সঙ্গী চাও মসদেং চাও বুতুই চাও গুদক চাও গবং মা কিউলিনারি আইটেম দো চিনি বড় হাচিং কেতো নাঙ্গা কোনো মুই করে ওয়ান মসদিন খাইনাকেবো নাঙ্গ টক মসদিন খাইনাকেবো নাঙ্গ ও আ মসদিন খাইনাকেবো নাঙ্গ যত মুয় ন হাচিং নাঙ্কুগো ইংকাই হাচিং যে কাই পাইনাই তাকুকাই বুকুক সং সুতুই যে কাই পাইনাই তাকুকাই বুকুক সং মস যে কাই পাইনাই তাকুকাই বুকুক সং বংনি হাচিংনি তাবুক উমর হুকাই কেবুনি বা মাস কাইসা কেবুনি বা মাস কনুই কেবুনি বা আড়াই মাস আপতির হুকা তাবুক অমল নাঙ্কুক মানে যে সামুং রক হুকাই যে কাই এতংনাই লের ফানো কাই পাই দি যে কাই পাইখ্যা বংন কাই কবং বং টংনাই ওয়া তৈনি তৈন শুক্লাইরি রহয়া কারই অ ওয়াতিনি তিন অ খেত চবৈতনানি বাকি তলাহা তলাব পুলুংখাইয়া কুপুলুংখাইকাই থাঙ্কা ব নষ্ট থানাই সবই থানাই ওই হা তলাব চবই নারকনা বাকি চেকআপ চেকআপ রংন রইনাই রুল টিসাইরে দিয়ে সানাই লাইন খাইনাই রুল টিসাইরে খে তামংনাই বিনি হাচিং বাই সুতুই তো বিষানি ফসল বিষাই আগুলো সে বর তাকারে চৈত্র মাস কাইকা খালি চৈত্র মাস হচ্ছে ফুইনাই তাবনি বাকি তো ইংরাজি বাইকাই মার্চ এপ্রিল নেক্সট মার্চ এপ্রিল মানে ফাইনাই মার্চ এপ্রিল সে বহাবো তাইসা ফুইনাই ওই অর তাইসে কক সাদাইকলাই নাই দি চিনি ও যে হাচিংনি হাতি ও মরক কুকমানি জরা হাকাই ন অসামতাই দিকল
0: অসামতাই দিকল হাইপান যে যত মুখতেন লগ্ন কিছু
1: অসামতাই দিকল বেলাই মরকো আপনি বাগিন আং চিনি হুকবার খেলাইনি তাকুকতে বুক সঙ্গে সানাই নরক ও মার্চ এপ্রিল ইয়াকে চৈত্র মাস হারভেস্ট তাকাই দি মানে বন তাপুই দি দুপাশা সে তনির দি ওই ওয়াতি মল ওয়াতি ওয়াফান বিনি 10%

0: মানে 100 কেজি মান থাই জায়গাও ব 90 কেজি মান নাই হে ও 90 কেজি নি রং যে মান ব আব উ জরানি জরাফুরু ফালকাঙ্কাই আ রং মাই আব আছে গবান কোক রং মান নাই হে আমন সারাই যে তাকুক তাই বুকুক সঙ্গর তাবুক হাই মানে বখরক বাইছে সুখ বর্মা খাইনাই নি রং বাইকে বেশি ফাইন অমন মান সুখ নাই হাই আনি হাচিং অমতি খাই রং 100 মান জায়গাও 300 মা খাই তাম কক দমবার হাই আমন খাইনি হাই তে থাইছে কক হাই চাকুমরা খাইনে রক চাকুমরা খাইনে রকই তাম বনি বুথাই ফালি দে রং মান কুক না বসক ফালি দে রং মান কুক অমন মান মান সুক নাই বসক ফালি নাই রং রাঙা জিনা হাই ব মতি কাম্বা খাইনাই বিনি যে বসক বসক ন সাসু সাসুই মারনাই বসক চাকমরা বসক কাইছে সাসু খাই বসক তাইব ও কাইথাম ফাইনাই কাইথাম ফাইকাঙ্কাই আব মতিকে সাসু সাসুই থাকাই গবাং বাঙ্কাই বিনি যে বসক বাংকু কুক বাংরুরুক হাই রংবো বাংরুরুকাই হাই তে থাইছে কক চাকুমরাও বুথাই থাইমা কিন্তু যে চিনকাইনে আচাইমানি আজাগা থাইয়া বিনি বেদেগুছু থাইব যে আচাইমানি যে চাকুমরা বসক আবকে চিলা হাই বিনি বুকতিকে বের দমফাইমানি আবসে বুড়ই হাই বুবার বারফুর নরং নুগান ও যে আচাইমানি আর উক বুদুকনি হাই চলা বুবার বারু হাই উকনি বুদুকনি হাই আবকে বুড়ি বুবার বের দমনি হাই বুড়ি বুবার বারু হাই আ বুড়ি বুবার হাই সিনি মান আর বুথাই গিনা হাই চলা বুবার খে বুথাই করে হাই আর তাম খাই যে ক্ষেত গবাং বরক ন হাই আনাই নরক পিয়া বদি দি
1: পিয়া মানে মধু
0: মধু মধু হানি বি হিনতা হাই আবরি খাই তামাই বিন আর যে পলিনেশন মানে ও চলাবু বারো বারি বাউন গাকে বুড়িবু বারো বাউন গাকে আবো থাকে বরক নিজে পলিনেশন কাম কেঙ্গো হাই আ বুথাইকে কাম নাই অর হাই তে থাইছে তাম চাকুমরা বুথাই হকে কাইসা জঞ্জাল দো জঞ্জাল হাই আবো বলা হাই কাইসা ইয়ং দো আ ইয়ং তাম খাই বসুক সুগিরু চাকুমরা বুথাই ও গলিফুর বসুগিরি খাঙ্কাই আ বুথাই তাই হামকু গিয়া পক্ষে বাকথে গইনাই বাকসাকে সগিস থাঙ তর গিয়া সগি থাঙ্গো হাই আমন কাসুনা বাকি হাই সামু মুসামা তাংনাই অর জায়গা হাই গতই গতি কাহাম গতি কাহাম ন কাইসা জায়গাও কিসিসা নাউইনাই তুই বেখে মা গুলুকাই গুলুকাই যে জায়গাও চাকুমরা খাইকা চার তাংজা হাই চার তলাও খাই ও যে তাবো ওয়ান টাইম গ্লাস রকমাই এটা ওয়ান টাইম গ্লাস হকাই সাকানি সিমি ইয়াশিথাই জরাতেই ইয়াকারই আ গতই বুতইন আর মারনাই গতি বুতইন রেখাঙ্কাই আর ও যে বাজার মুখমান কেমিক্যাল ফুরডন ফান যে সব কেমিক্যাল রুইনে আর রিরিখাই হাই আকো রস গতি বুতই ফাইনাই ইয়ং ফাইফিনাই আর চরপ চরপ হাফাইনাই তাঙ্গি বা গতি বুতইনি যে বাহাই অম হাই ইয়ং নি যে মেল মেল নি বাহাই হাই ও ক্ষতি খাইনে হাই যত ফিমেল ইয়ং সিকিম বরং আবু বুতিছি তুই রুব আবু সুগুই হাই আব আর কলাই হাই বত ও কেমিক্যাল দো বাই আর থি থানাই ফিয়াবা বু ভাঙতা সার বু ভাঙো সার কাকাই আবো উকনি পয়জন আসুন থানাই বিষক্রিয়া থাঙ্গো আমনি বাকি ন আবর ইখাইন থাঙ্গো হাই তাও বাজারও মানো আমি উক ফেরোমন ট্র্যাপ হনব ন আ ফেরোমন ট্র্যাপ হাকাই আবো খাই রাং কিসা গবাং ও তাবো কি একশো রকমা না হাই আবর ইখাই বঙ্গ আবো মেলন ট্র্যাপ হুনি বো ফল যাগো আ মেলন ট্র্যাপ গুড়ি রিখাঙ্কাই আর হাই সরব সরব সে হাপাই বাপ মাস মা হাপাই নাই বিনি আ বাহাই পিরজাগি দো হাই বহা হাফাইকা আবো যে তাকুক রকাইসা আবো ন সামুগ থাইপাকা বরকাই আবো তাই পাকা

0: আঙ্গ মনে ছাউ যে চিনি তাকু রক গোখাই দি আর পেস্টিসাইড ন বিশি সামগতা থেপাতি তাবুক হুঙ্কাকাই অর্গানিক নি যুগ ও অর্গানিক নি যুগ পেস্টিসাইড নি হাজাল তমকে চাও চিনি স্বাস্থ্য নিবাগিব কাহাম হুঙ্কাই রাং পয়সা আজ ধিনিব কুবুন জাগাও বোঝং আবো এক্সপোর্ট খাই পাম তাঙ্গে ইম্বা চিনি যে হুগ চাকমুরা খাইমানি খাকলু খাইমানি মছ খাইমানি অম যেখেন ডিমান্ড কমা ও মছ বিলাতি মছ বিলাতি তো কনি তাবুক গবাং মজাগন এপিও খাইনাই চিনি হুকবার খাইনাই তাকু বুকসং উঙ্ক খাইনাই মানে ম এসোসিয়েশন টাইপ নতা মানে ফার্মার্স প্রডিউসার্স অর্গানাইজেশন ও জাগানি খাইনে বরক তাম খাই বড় গমন গবাং মা খাই প্রোডাকশন খাইনাই বন ভালো তাবু কুইক ও যে মশ বিলাতি চিনি কাঞ্চনপুরনি দাম উঙ্ক জম্পু হিল ফাজিং গবাং মা তাকু বুকুক সং বরক সারে ছয়শ টাকা খাই ও মশ গথুই মানে কুমুন তা কুমুন কুমুন করান বরক ফালি তঙ আমি হাইন গবাং মা জাগার নি করব তঙ বাকসা খাই বংনি আর পাইব ফালাই তঙ আবো বংনি খাই আবো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নি যে বিজনেস ট্রিক বরক হাবলাই যা তাবু তুমুগ্রম নি তাবু উঙ্ক ফাইকা তাবু সসা সসা নিব যে কাই আরক তাও কাই মানো কোনো দিনে ফোন ওয়ান ছুং না ক্রেই যে আং লেরি থাকা লেরিয়া নং যে দিনে চেঙ্গ আপুরন নিনি উঙ্ক চেংমু উঙ্কা তামখাই নিজি নি চানানি বাকি ফানো খাইনা নাঙ্গু চিম বড় চাদ্রপ ফুনি খাইয়াবুই যারা রাং পয়সা জিনা আংকাই ফালদ্রপ ও কক ন বখরক চপুই নাই খাইকাই হামকু গো তেব তঙ্গ চিনি তাবু তো কাং রঙ্গ তঙ্গ কাং রং নিব হাইন কাং রঙ্গ খাই ক ফুঙাই সিরি সিরি উঙ্ক মা খাইনাই ও কতাম চিকমো চলাবু বারত লাঙিনে বুড়িবু বারিনি উঙ্ক মা ফুলনাই টাঙি হিম্বা আহে একাই বিনি বুথাই নাইতকিয়া তরিয়া ম পক্ষে বাকথে থাঙ্গু যেতে থাইছে তঙ্গ পটল বহাইন পটল যে খাইনাই বরক বহমতি খাইনা মা খাইনাই তামকাই ম স ন খাইলে কেব তা কার বাই যাদি টাঙি হিম্বা বিশিও বারো মাস দ ও বারো মাস বিশিও বারো মাস ন মস ছাড়া চিং চুগিয়া হাচিং যেমন নাঙ্গ মসবো নাঙ্গো মস সারা তো কোন মাইয়া তাং হুম্বা চিং বেরম বুঝি চাকাইব নাঙ্গো গুডক চাকাইব নাঙ্গো হুঙ্গো চাকাইব নাঙ্গো মজেং চাকাইব যত চাকাইছে মস নাঙ্গো হুঙ্ক মস বেলাই মরকো বাজার হাতি হুঙ্ক মরক মস নিং যদি সকমো না হুঙ্কাই নগ যে চাকরি বাকরি খাইনাই যে নি ক্ষেত জমি করি ব টপ রক ফোন খাইনাই গোথ হুঙ্ক যে তাকু বুকু অমনি সাকাও সে বিনি আজি মু হুঙ্কাই ব খাই খেত
1: খানালে বাইকাই চা তামখাই বাইকাই চ প্রফিট মানে আমার খানালে তাবো হুঙ্কাই চাইছে কাইছে কিসা কিসা থাকায় ম স কাইনা হুঙ্কাই চইলা তাম খাইনা নামায় আবো কিসা
0: ম স কাইনা হুঙ্কাই তো পইলা চৌ নার্সারি মাখাইনাই মস চারা মা সামনায় হুঙ্কাই মস চারা সামনা হুঙ্কাই জাগা দুপাশা মিটার কাইসা ইয়ে মানে উঙ্কনি ইয়াক কনই পাস হুঙ্কাই কলক জেং মানতা কলক আমাকে খাইনাই আ জাগাও কিসা চুকশ্রম শ্রম খাইনাই ও জ্বালা সার মাহাই আমটি খাই আ জাগাও চুং সারি মারনাই মস বুঝলি মস বুঝলি সারনানি সিকাং থাপলাবাই কাহামকাই মন উঙ্কুইনা খাই মিক্স খাইনা খাই সাপলিনা খাই জানাই তাঙি হিম্বা থাপলাও ও উঙ্ক দঙ্গ তামচিকমো যে রুক সুক রং নথারনানি ক্ষমতা দো ইয়ং বুটি রোগ দঙ্গাই আম্ব নষ্ট থা থ চিনি সামক্লাই মঙ্গাকাই থাপলা বৈখে আবন উঙ্ক খাই মা সান্নাই সারকাঙ্গাই আবনি লগে লগে ন চিনি যে জায়গাও চিং আসল মশকাই নাই আ জায়গা নব চিং আলচুয়াই কাহামকাই মাতন্নাই হুঙ্কাই বন কাহামকাই উঙ্গুমা পরে হুঙ্কাকাই চিং উঙ্গুমা খাইনাই আর তুমুং তিনি কাইনানি তিনি খাইনানি হুঙ্কাকাই সারিগো সে মা কাইনাই কিন্তু ফুঙ্গো কাইকে চাগলাক মশ চারা থুই মানুষ

Lên, lên, lên.

来，啊，克林巴克拉克拉克拉根，啊，木当达帕伊索帕伊卡，木当达。

Nak share, but she's enough.

আচ্ছা, যাদিনের রেসম খানাকা সন্ন্যাসরি কলে নি খরাঙ্গ তাব খ্রামাই দিয়ে খানানি কগ্র পান্ধে নে হয় বেতং রব কানা ফুঙ্গে দামে তো ওই নিজগা সত্যি হয় নখরং পান্ধা দিবর দামসানি খানামানে হাসু নি খরং পান্ধা আমনি জাগলো খানামানে সুদন দেব্রমণি সুমিতামনি খরং সারিং পান্ধব সারিং দামসিনি পুলেও খানামানে ডাক্তারনি পান্ধা আপনি এগুলো খানামানে লক্ষ্মীপতি দেব্রমণি খরঙ্গ জাদুনে রেজাবং খানবাইকে খানানি কক্রক পান্ধানি হয় পেতাং রক আকাশবাণী আগরতলা অবনানে পাইকা তিনি হরনি কক্রক পান্ধা যতন হরকাহাম

এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় ককবরক ও বাংলা সংবাদ শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বাণিজ্য বিনিয়োগ প্রযুক্তি এবং পর্যটন শিল্পের প্রসারে অগ্রণী ভূমিকা নেবে। প্যারিসে ভিভাটেক 2026 সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রযুক্তিগত রূপান্তরের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027-এ ভারতের 52টি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে বলে শিক্ষামন্ত্রক জানিয়েছে। জনগণের কল্যাণে সচেতনতার বার্তা সমাজের সর্বত্র পৌঁছে দিতে রেডিও ক্ষেত্রে নতুন উদ্ভাবন অত্যন্ত জরুরি বললেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকপত্রকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 15 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলে সংযুক্ত আরব আমিরশাহী জানিয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার, সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনার এবং কানাডা কাতারের বিরুদ্ধে মাঠে নামবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন প্রথাগত পদ্ধতি যেখানে ব্যর্থ হয় উদ্ভাবন সেখানে সমাধান নিয়ে আসে। প্যারিসে আয়োজিত ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও স্টার্টআপ সম্মেলন ভিভাটেক 2026-এ ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী ডিজিটাল পেমেন্ট, আর্থিক অন্তর্ভুক্তি, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের দ্রুত প্রযুক্তিচালিত রূপান্তরের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, মহাকাশ প্রযুক্তি এবং পারমাণবিক শক্তির ক্ষেত্রে অর্জিত সাফল্যের মাধ্যমে ভারত আন্তর্জাতিক স্তরে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে।

0: প্রযুক্তির সুবিধা যেন সবার কাছে পৌঁছয় তা নিশ্চিত করার উপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত কৃত্রিম বুদ্ধিমত্তাকে সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক হিসেবে বিবেচনা করে। সম্প্রতি সম্পন্ন হওয়া ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক আদান প্রদান এবং পর্যটন শিল্পের প্রসারে অগ্রণী ভূমিকা নেবে।
1: 2026 is a special year for India and Europe. At the beginning of the year, we concluded the historic India-EU Free Trade Agreement. This agreement will expand our trade and investment, and it will open up many pathways for the exchange of talent, technology and tourism.
0: প্রধানমন্ত্রী আজ প্যারিসে ফ্রান্সের শীর্ষস্থানীয় শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় মূলত উৎপাদন, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশগত সুস্থায়িত্ব এবং সামুদ্রিক পরিকাঠামো উন্নয়নের বিষয়গুলো উঠে এসেছে। বৈঠকের পর আকাশবাণীর সঙ্গে আলাপচারিতায় শীর্ষস্থানীয় শিল্পকর্তারা ভারতে ক্রমবর্ধমান সুযোগ সুবিধার কথা তুলে ধরেন এবং ভারতের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার কথা উল্লেখ করেন। স্যাঁ গোবের চেয়ারম্যান এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বেনোয়া বাজি বলেছেন, এশীয় প্যাসিফিক অঞ্চলে ভারত প্রধান উৎপাদন ও রপ্তানি কেন্দ্র হিসেবে উঠে আসছে। সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে স্যাঁ গোবের বিনিয়োগের কথা উল্লেখ করে বলেন, এর ফলে দেশের তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। মিস্ট্রাল এআই এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক আর্থার মেন্স বলেছেন, তাদের কোম্পানি কৃত্রিম মেধা সংক্রান্ত গবেষণার অংশীদারিত্ব বাড়াতে বৃহত্তর সহযোগিতার পথ খুঁজতে আগ্রহী। সিএমএ সিজিএম এর চেয়ারম্যান ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রডল্ড সাদে বলেছেন, ভারত দ্রুত পরিবেশ বান্ধব জাহাজ নির্মাণ কেন্দ্র হিসেবে গড়ে উঠছে। শ্রী মোদী আজ অ্যালস্টমের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মার্টিন সিওর সঙ্গে পরিবহন ব্যবস্থা এবং রেলের পরিকাঠামোগত আধুনিকীকরণের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা, মাদক বিরোধী অভিযান ইত্যাদির ক্ষেত্রে দুদেশের সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দুদেশের সুসংহত আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যেতে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। সমাজ মাধ্যমে অপর এক বার্তায় সার্জিও গোর বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলা, মাদক এবং জাল ওষুধ থেকে নাগরিকদের রক্ষা করা, সীমান্ত সুরক্ষা এবং অপরাধীদের বিচারের আওতায় আনা নিশ্চিত করার ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা জোরদার করার বিষয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং এ সংক্রান্ত উচ্চপদস্থ প্রতিনিধিদের ষোড়শ বৈঠকে যোগ দিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের আমন্ত্রণে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই আগামী 22 জুন দুদিনের সফরে ভারতে আসছেন। এই সম্মেলনের মূল বিষয় হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে গঠন। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027 ভারতের 52টি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে বলে শিক্ষামন্ত্রক জানিয়েছে। বিশ্বজুড়ে 118তম অবস্থানে থেকে আইআইটি দিল্লি ভারতের সর্বোচ্চ র্যাঙ্কিংপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজের স্থান ধরে রেখেছে। এর পাশাপাশি আইআইটি বোম্বে, আইআইটি মাদ্রাস বিশ্বের শীর্ষ 200টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শিক্ষাক্ষেত্রে ভারতের আন্তর্জাতিক স্তরে এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান বলেছেন, দেশের একেবারে প্রান্তিক মানুষের কাছে পৌঁছনেই কমিউনিটি রেডিওগুলোর লক্ষ্য। চেন্নাইয়ের আকাশবাণী কেন্দ্রে আজ একটি বই প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের কল্যাণে সচেতনতামূলক বার্তা সবচেয়ে কার্যকরভাবে পৌঁছে দেওয়ার জন্য রেডিও ক্ষেত্রে নতুন উদ্ভাবন অত্যন্ত জরুরি। মন্ত্রী রেডিও এবং কমিউনিটি রেডিওর ক্ষেত্রে উদ্ভাবনী কাজের জন্য পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ডক্টর শ্রীধরের ভূয়সী প্রশংসা করেন। আকাশবাণী ও দূরদর্শনের মহানির্দেশক রাজীব জৈন ওই অনুষ্ঠানে বলেন, গণমাধ্যম সংক্রান্ত বর্তমান চ্যালেঞ্জগুলির মোকাবিলায় উদ্ভাবন এবং নতুন কৌশল অবলম্বন করা অপরিহার্য। চলতি অর্থবছরে তপশিলি জাতিভুক্ত শিক্ষার্থীদের জন্য পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ স্কিমের আওতায় কেন্দ্রীয় সরকার 6,208 কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করেছে। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক একে এক অভূতপূর্ব সাফল্য বলে উল্লেখ করে জানিয়েছে, 47 লক্ষেরও বেশি শিক্ষার্থী এর সুবিধা পেয়েছেন। এর ফলে এই প্রকল্পের সুবিধা প্রাপকের সংখ্যা 61.92% বেড়ে 16,63,000 পৌঁছেছে। এছাড়া তপশিলি জাতিভুক্ত শিক্ষার্থী এবং অন্যান্যদের জন্য প্রি ম্যাট্রিক স্কলারশিপ স্কিমের আওতায় সরকার 562 কোটি টাকারও বেশি অর্থ বিতরণ করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকপত্রকে একটি ঐতিহাসিক দলিল বলে উল্লেখ করেছেন। এই চুক্তির মাধ্যমে ইরান বিশ্বের কাছে শক্তিশালী বার্তা পৌঁছে দিতে পেরেছে বলে জানিয়েছেন তিনি। সমাজ মাধ্যমে এক বার্তায় পেজেশকিয়ান বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমেই শান্তির পথ সুগম হয়। এর

পাশাপাশি তিনি নিজের মর্যাদা ও স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে এবং আঞ্চলিক সহযোগিতার বিষয়টি বজায় রেখে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। 15 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলে সংযুক্ত আরব আমির শাহি জানিয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার নিয়ন্ত্রণ এবং ডিজিটাল সুরক্ষা জোরদার করার লক্ষ্যে এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের পৌরোহিত্যে অনুষ্ঠিত সেদেশের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 15 বছরের কম বয়সীরা সমাজ মাধ্যমে কোনো পোস্ট বা মন্তব্য করতে পারবে না, কোনো কন্টেন্ট শেয়ার বা পাবলিক গ্রুপে যোগ দিতেও পারবে না। 15 থেকে 16 বছর বয়সী ব্যবহারকারীদের সোশ্যাল মিডিয়া সীমিতভাবে ব্যবহার করার অনুমতি দেওয়া হবে। এইসব নিয়মাবলী পুরোপুরি বাস্তবায়নের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকেও 1 বছর সময় দেওয়া হয়েছে। ইউক্রেন মস্কোর একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। রাশিয়ার রোস্তভ অঞ্চলেও বেশ কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। 1 সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার সেদেশে হামলা চালালো ইউক্রেন। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শহরের দক্ষিণ পূর্ব উপকণ্ঠে অবস্থিত মস্কো তেল শোধনাগারে বেশ কয়েকটি ইউক্রেনীয় ড্রোন আঘাত হেনেছে। 555টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। মঙ্গোলিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া এক্সারসাইজ খান কোয়েস্ট 2026 অংশগ্রহণের জন্য ভারতীয় সেনার একটি দল আজ উলানবাতর রওনা হবে। সেখানকার 5 হিলস ট্রেনিং এরিয়াতে 20 জুন থেকে 3 জুলাই পর্যন্ত এই মহড়া চলবে। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ এর ম্যাচে চেক প্রজাতন্ত্র দক্ষিণ কোরিয়ার চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। গ্রুপ বির ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হবে। লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে খেলা শুরু রাত 12:30। গ্রুপ বির অন্য ম্যাচে কানাডা কাতারের বিরুদ্ধে মাঠে নামবে। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু রাত 3:30। ফুটবল বিশ্বকাপে আগামীকাল 3টি ম্যাচ। গ্রুপ এর ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। গুয়াদালাহারা স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় সকাল 6:30। অন্যদিকে গ্রুপ ডির ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। সিয়াটেল স্টেডিয়ামে খেলা হবে ভারতীয় সময় রাত 12:30। এছাড়া গ্রুপ সির ম্যাচে স্কটল্যান্ড মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবে। ফক্সবোরো স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 3:30। বক্সিংয়ে ভারতের মীনাক্ষী হুডা বিশ্ব বক্সিং কাপ 2026 কোয়ার্টার ফাইনালে উঠেছেন। চীনের গুয়াংয়ে আজ মহিলাদের 51 কেজি বিভাগের শেষ 16 লড়াইয়ে তিনি পোল্যান্ডের নাতালিয়া কুশেভস্কার বিরুদ্ধে 5-0 ব্যবধানে জয় পান। আগামীকাল কোয়ার্টার ফাইনালে তিনি কাজাকস্তানের আলুয়া বালকিবেকোভার মুখোমুখি হবেন। ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে ভারতের অস্মিতা চালিহা ও আনমোল খাড় ম্যাকাও ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। রাউন্ড অফ 16 ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের ইসিকা জয়সওয়ালকে হারিয়ে অস্মিতা শেষ হাটে নিজের স্থান নিশ্চিত করেন। অন্যদিকে মালয়েশিয়ার গো জিন ওয়েই প্রিকোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে সরে দাঁড়ানোয় 19 বছর বয়সী আনমোল খাড় কোয়ার্টার ফাইনালে ওঠেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বাণিজ্য বিনিয়োগ প্রযুক্তি ও পর্যটন শিল্পের প্রসারে অগ্রণী ভূমিকা নেবে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027 ভারতের 52টি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে বলে শিক্ষামন্ত্রক জানিয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 7:50।

আকাশবাণী আগরতলা কক্তমা পরিব সুভাষ দেব বর্মা তিনি কক্তমা বুবাক রকংখা মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী খানা দিল্লী কতাল কাইসা নাংকুকমণি পান্ডাও প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনাও খবজা খক নৈসাই ব্রেরা রেজাক রং চুবান বাকে ইয়াফারানো কেন্দ্র রংমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি দিল্লী কতাল কুশোক বেরেমনি পান্ডাও অ জুন তালনি সাল নিচি সাও অংনাই নিট ইউজি আমজংমংনি কুবুইটাই স্রাই স্রাই খাইনার বাকে অফিসার রগ্ন দাগিখা হাস্তে হাফাং হুকবার খাইনাই রগ্নি হামক্রাইন বসকাঙ্গ টনিউ সামুংতাঙ্গই টঙ্গ হই সাকা মালমাতা হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস সালচি সালকা আরি আমচাই রেলওয়ে নি জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব তিনি হাস্তে বেরেমাও ফাইকা তাবু কক্তমা শুক্রবৈ মন্ত্রীবখ্রং নরেন্দ্র মোদী খনা দিল্লী কতালো কাইসা নাংকুমা পান্ডাও প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনাও খবজা খক নুই সাই ব্রেরা রেজাক রং চৌবান বাকে ইয়াফারানো কেন্দ্র তাই তাং তাই সামুং মানথগ্রমুং মন্ত্রী ডক্টর মনসুখ মন্ডবিয়া সাকা থাংনাই বিশনি আগস্ট তালনি সিমি পিএম ভিভিআর ওয়াই অ খবজাক খড়ক দকচিথাম রাসায়নি সাইবো গবাং সামুং তাংনাই রকনো সামুং মানথগ্রমাও খবজাক খা আবন বিশিঙ্গ রাও খক থামচি সুকন বরৈ বক খুরসাকা অ সামুং বুতাংনি বিশিংতে খক জিবা রাস

0: তাংগতাং এসে বাই আবনি বিশিংতই নো সালচি সালকা আমচাইনি আলাই দেখায় হামক্রাই রেকজাক তাংগতাং তাং সামুং বাংরমুং শিকলা হদানো সামুং ক্রং খ্লাই মানি বাংরমুং তৈ হদানি তাং বেকরে ফানক্রা খ্লাইনাও নাংমানি ইয়াপ্রি নাহার জাখা অস্তালক্ষিনি সেপনো ফানোস লাইয়ই হামক্রাই সগৈ রেজাগৈ তঙ্গ বেবাক আমচাইও তাল ভারত ফানক্রাক ভারত সালচি সালকা আমচাই হামক্রাই ইংমা এনডিএ হাপাংনি বিসি চিনৈনি চাইতক মুংনি ফুনুকমারি কক্তমা খতলনি সুমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা।
1: ভগত সিং শিকলা তাংনগ বিষ্ণুপ্রিয়া মণিপুরী মথানী নখা সালথামরমৈ ফুনুকমং তাই হুকুমু সামুগুতাংন চেঙ্গি রেখা বসাকা খা তাই ফলান টঙ্কচাং তনিনাও হুকুমুনি কতর বারজাতঙ্গ তাই হাস্তিনী লাইবুমা রেগজাক হুকুমুন হায়ুংনি বুসকাঙ্গ রমৈতি সানাত চেতন নাহারনা নাংথাই বিজেপি হাস্তে কাসকো অভিষেক দেবরাই তিনি খোয়াই হাঙ্কর কাসকো আসুক থায় সমীর দাস তাই সিফাইজলা সালগ্রা আমচাইনি হাঙ্কর কাসকো আসুক থায় প্রসেনজিৎ গোষ্ণ চংখা বিজেপি হাস্তে জেনারেল সেক্রেটারি বিপিন দেববর্মা অকক্তমান রেখা সিপিআইএম হাস্তে কমিটিনি সালনৈর মই কক্সা পান্ডা তিনি নিশিমি আগরতলানি দশরথ দেব মুকুমু ভবন চেংজাখা পান্ডাও মানজাখা সিপিআইএম নি বেবাক ভারতনি তাংরা এম এ বেবি পশ্চিমবঙ্গ হাস্তে তাংরা মোহাম্মদ সেলিম পলিটব্রো আদং শ্রীদীপ ভট্টাচার্য হাস্তে তাংরা জিতেন্দ্র চৌধুরী তাই আগিনি মন্ত্রকরা মানিক সরকার খবৈ বদলনি কবুনি অজার নৈসাই নিশিদক ফিফা হায়ুংনি কাপনি পাইথাক থমুঙ্গ কলম্বিয়া থামসা গোল বাই উজবেকিস্তানও মেচেনখা তাবুক চেঙ্গানো উনৈ রাউন্ডনি থমুং আর যত পয়েন্ট নক আউট বেরেমো কাসানা বাকে তিয়ারং লাইজাক ভারতনি জরানোর গৈ তিনি হরনি দামচুকু সতী থামচিও থাইন চুকিয়া বাই দক্ষিণ আফ্রিকা খনা হরনি দাম চিনিও সতী থামচিও সুইজারল্যান্ড থাইন বসনিয়া তাই হারবে গুবিনা খনা ফুং দাম থাম সতী থামচিও কানাডা বাই কাতার থাইন তাই ফুং দামদক সতী থামচিও মেক্সিকো বাই দক্ষিণ কোরিয়া থাইন বসকাং দামনি চিরবিও হাস্তিনি যত হাঙ্কর ফেরঙ্কি গবংখে ওয়াতমান হই নবর তৈবার নাইকুংখাক্তই সাজাকা খনা সালনি তুমারি সাকাও থামচিনি ডিগ্রি সেলসিয়াস তাই খামো নৈশিসনি ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গৈমানো তিনি সালনি তুমারি তংমানি সাকাও থামচিনি দশমিক নৈ ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নৈশিবা দশমিক নৈ ডিগ্রি সেলসিয়াস সারিক দাম বা তামৈ সতী থামচি জরা আগরতলা ওয়াতৈ বাখা বাসিনৈ মিলিমিটার পাইনা সকাং কক্তমবারক তাইসা মন্ত্রী পক্ষ নরেন্দ্র মোদী খনা দিল্লি কতালো কাইসার নাংকুমা পান্ডাও মন্ত্রী প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনাও খবজা খক নৈসাই নৈ ব্রেরা রাজাক রং চুবানা বাকি ইয়াফারানো কেন্দ্র রংমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি দিল্লি কতালো কুসুকবিরানী পান্ডাও জুন তালনি সালনি চিসাও অংনাই নিট ইউজি আমজমংনি কুবৈতাই সিরাই সিরাই খালাইনা বাকি অফিসারংন দা গিখা হাস্তে হাফাং হুকবার খালাইনা রকনি হামক্রাইনি বসকাং তনিউই সামুংতাংনি টঙ্গহনি সাকা মালমাতা হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস সালচি সালকা আরি আমচাই রেলওয়েনি জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব তিনি হাস্তে বেরেমায়ও ফাঁকা কক্তমা তিনির বাকে অরণ্য পাখিয়া উলনি কক্তমা আওয়াইঙ্গনে খনা ফুং দামসিনি সতী বৃষ্টি বাবা।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় 2400 কোটি টাকার উৎসাহবর্ধক আর্থিক সহায়তা প্রদান করবেন। প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বলেছেন, রাজ্য সরকার কৃষকদের কল্যাণে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ

0: হচ্ছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট ইউজি পরীক্ষা প্রক্রিয়ায় সততা ও স্বচ্ছতা বজায় রাখার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব রাজ্যসভায় এসেছেন। ফুটবল বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ আজ থেকে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2,400 কোটি টাকার উৎসাহবর্ধক আর্থিক সহায়তা প্রদান করবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, গত বছরের আগস্ট মাস থেকে পিএম ভিবিআরওয়াই এর আওতায় 63 লক্ষেরও বেশি কর্মীকে আনুষ্ঠানিক কর্মসংস্থানের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাঁদের মধ্যে প্রায় 30% মহিলা। তিনি জানান, যেসব তরুণ তরুণী তাঁদের প্রথম চাকরি পাচ্ছেন তারা 2টি কিস্তিতে 15,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাবেন। তিনি উল্লেখ করেন, এই কর্মসূচির মাধ্যমে 15 লক্ষেরও বেশি সুবিধাভোগীর অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে এই ইনসেন্টিভের অর্থ পৌঁছে দেওয়া হবে। প্রাণী সম্পদ বিকাশমন্ত্রী সুধাংশু দাস বলেছেন, রাজ্য সরকার কৃষকদের কল্যাণের বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তিনি বলেন, কৃষিকে লাভজনক পেশায় পরিণত করার লক্ষ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত মানের বীজ সরবরাহ, সেচ ব্যবস্থার সম্প্রসারণ এবং প্রশিক্ষণ কর্মসূচির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আজ ধলাই জেলার সালেমা টাউন হলে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং ধলাই জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আয়োজিত ক্ষেত বাঁচাও অভিযান ও প্রাকৃতিক চাষ বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে তিনি একথা বলেন। তিনি বলেন, কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক অগ্রগতি সম্ভব নয়। কর্মশালায় বিধায়ক মনোজ কান্তি দেব উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ নতুন দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে আগামী 21 জুন অনুষ্ঠিতব্য নিট ইউজি পরীক্ষা প্রক্রিয়ায় সততা ও স্বচ্ছতা বজায় রাখার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। তিনি বৈঠকে শিক্ষা মন্ত্রক, রাজ্য সরকার, এনটিএ এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের বরিষ্ঠ আধিকারিকরা অংশ নেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রাজ্যের নোডাল অফিসারদের নির্দেশ দেন, পরীক্ষার্থীরা যেন মানসিক চাপমুক্ত পরিবেশে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা পায়। এদিকে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, আগামী 21 জুন রাজ্যের 10টি কেন্দ্রে নিট ইউজি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ধলাই জেলায় 1টি এবং পশ্চিম ত্রিপুরা জেলায় থাকবে 9টি কেন্দ্র। সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরীক্ষা পরিচালনার লক্ষ্যে রাজ্য সরকার সর্বোচ্চ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বলেন, দুপুর 2টো থেকে বিকেল 5টা 15 মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা 2026-এর ফলাফল আজ প্রকাশিত হয়েছে। এবছর পরীক্ষার্থী ছিল 94,901 জন, এর মধ্যে সফল হয়েছে 92,753 জন প্রার্থী। কৈলাসহর পুর পরিষদের উদ্যোগে 9 কোটি কলাক্ষেত্রে আজ এক অনুষ্ঠানে এবছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 103 জন কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হয়। কর্মসূচির উদ্বোধন করেন কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী গিরিজানন্দ জি মহারাজ। উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান পার্সন চপলা রানী দেবরায়, ভাইস চেয়ারম্যান নীতিশ দে। বিজেপি রাজ্য সভাপতি অভিষেক দেবরায় আজ খোয়াই জেলা সভাপতি পদে সমীর দাস ও সিপাহী জেলা দক্ষিণাংশ জেলা সভাপতি পদে প্রসেনজিৎ ঘোষকে নিযুক্ত করেছেন। বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক বিপিন দেব বর্মা আজ এখবর জানিয়েছেন। সিবিআইএম রাজ্য কমিটি 2দিনব্যাপী বৈঠক আজ থেকে আগরতলায় দশরথদেব স্মৃতিভবনে শুরু হয়েছে। বৈঠকে উপস্থিত রয়েছেন সিবিআইএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি, পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, পলিটব্যুরো সদস্য স্মৃতি ভট্টাচার্য, রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। বৈঠকে আন্তর্জাতিক ও জাতীয় রাজনৈতিক পরিস্থিতি, দেশের সাম্প্রতিক ঘটনাবলী এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা প্রাধান্য পায়। আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে দলের নির্বাচনী কৌশল নিয়েও বৈঠক আলোচনার কথা রয়েছে। বর্তমান এনডিএ সরকারের শাসনে বিগত 12 বছরে ভারতে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। দেশের প্রতিটি প্রান্তের পাশাপাশি বিশেষ গুরুত্ব পেয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই 8টি রাজ্যকে চিহ্নিত করেছেন অষ্টলক্ষ্য হিসেবে একটি প্রতিবেদন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের অন্য প্রান্তের মতোই সমহারে বিকাশের ভাবনায় বিশেষ মর্যাদার জায়গায় রেখেছেন দেশের উত্তর পূর্বাঞ্চলকেও। আর সেটাকে মাথায় রেখেই সম্ভাবনার অফুরান সম্ভার এই 8 রাজ্যকে তিনি একযোগে অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন। বিগত 12 বছরে যোগাযোগ, পরিকাঠামো, শিক্ষা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে একাধিক উদ্যোগ উত্তর পূর্বাঞ্চলকে মূলধারার উন্নয়নের সঙ্গে আরও দৃঢ়ভাবে যুক্ত করেছে। এগিয়ে চলার এই যাত্রায় শুরু হয়েছে পিএম ডিভাইন প্রকল্প। এর মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের বিশেষ উন্নয়নমূলক প্রকল্প, জীবিকা বৃদ্ধি, যুব সমাজের দক্ষতা উন্নয়ন এবং সামাজিক পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অষ্টলক্ষ্মীর সম্ভাবনাকে শক্তিতে রূপান্তরিত করে উন্নয়নকে পৌঁছে দেওয়া হচ্ছে প্রত্যন্ত অঞ্চলেও। নতুন ভারত, শক্তিশালী উত্তর পূর্ব, উন্নয়নের এই অগ্রযাত্রায় এনডিএ সরকারের 12 বছরের প্রতিশ্রুতি ও প্রয়াস। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।
0: একবার শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়াল। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব আজ রাজ্যসভায় এসেছেন। এনএফ রেলওয়ের বাণিজ্য বিভাগের মুখ্য পরিদর্শক বিজয় কুমার জানিয়েছেন, জেনারেল ম্যানেজার শ্রীবাস্তব আজ আগরতলা রেল স্টেশনের ডেমো শেড, ভারত বাংলাদেশ সীমান্তের নিশ্চিন্তপুর আন্তর্জাতিক রেল স্টেশন, শেখেরগোট রেল স্টেশনে নির্মীয়মান ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের ডিপো পরিদর্শন করেন। আগরতলা থেকে শীঘ্রই বৈদ্যুতিক যাত্রী ট্রেন অর্থাৎ মেমো ট্রেন চালানোর প্রস্তুতি তিনি খতিয়ে দেখেন। জেনারেল ম্যানেজার শ্রীবাস্তবের সঙ্গে এনএফ রেলওয়ের লামডিং ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সমীর লোহানী সহ অন্যান্য কর্মকর্তাও রয়েছেন। শিল্প বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা আজ আগরতলার ভগৎ সিং যুব আবাসে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংগঠনের তিন দিনব্যাপী প্রদর্শনী ও সাংস্কৃতিক কর্মসূচির সূচনা করেন। তিনি বলেন, মানসিক ও আধ্যাত্মিক শান্তি অর্জনে সংস্কৃতি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং রাজ্যের ঐতিহ্যবাহী মিশ্র সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরার জন্য উদ্যোগ নেওয়া উচিত। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস। বিকাল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 52 মিলিমিটার এবং খোয়াই জেলায় প্রায় 60 মিলিমিটার। 2026 ফিফা বিশ্বকাপের সর্বশেষ ম্যাচে কলম্বিয়ার কাছে 3-1 পরাজিত হয়েছে উজবেকিস্তান। এর মধ্য দিয়েই টুর্নামেন্টে অংশ নেওয়া সব দলই তাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ সম্পন্ন করেছে। এখন শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ডের লড়াই, যেখানে প্রতিটি পয়েন্টই হয়ে উঠবে নকআউট পর্বে ওঠার দৌড়ে গুরুত্বপূর্ণ। ভারতীয় সময় অনুযায়ী আজ রাত 9:30 চেকিয়া মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার, এরপর রাত 12:30 সুইজারল্যান্ড খেলবে বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে। আগামীকাল ভোর 3:30 কানাডার প্রতিপক্ষ কাতার আর আগামীকাল সকাল 6:30 মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় 2,400 কোটি টাকার উৎসাহ বর্ধক আর্থিক সহায়তা প্রদান করবেন। মানবসম্পদ বিকাশমন্ত্রী সুধাংশু দাস বলেছেন, রাজ্য সরকার কৃষকদের কল্যাণে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট ইউজি পরীক্ষায় প্রক্রিয়ায় সততা ও স্বচ্ছতা বজায় রাখার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব রাজ্যসভায় এসেছেন। ফুটবল বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ আজ থেকে শুরু হচ্ছে। আজকের মতো খবর এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

0: এতক্ষণ প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তারপরে ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলাসহর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে।
1: আসুন শুনি ইন্স্যুরেন্স এর কিছু গল্প।
2: সময় 11:05। প্রতিদিনের মতোই মেরিয়ান্টি সোসাইটির কুকুরদের বিস্কিট খাইয়ে বাড়ি ফিরলেন। রেখামাসি এসে ঘরও মুছছেন। হঠাৎই মেরিয়ান্টির পা ভেজা মেঝেতে পিছলে গেল আর মেরি বিস্কিটের মতোই ওনার হাড়ও ভাঙলো। হসপিটালের বিশাল বিল দেখে মেরিয়ান্টি ভয় পেলেন না, বরং হেসে বললেন, আচ্ছা কিয়া, হেলথ ইন্স্যুরেন্স লিয়া, এবার বিল হেলথ ইন্স্যুরেন্স কভার করবে।
1: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India.

0: আকাশবাণী কৈলাসহর, এখন আইন অধিকার অনুষ্ঠানটি শুনবেন। এটি পুনঃপ্রচারিত হচ্ছে।
1: শুরু করছি আইন বিষয়ক আলোচনা, আইন ও অধিকার। আমাদের আজকের বিষয় ত্রিপুরা বিবাহ লিপিবদ্ধকরণ আইন 2003। কৈলাসহর বার অ্যাসোসিয়েশনের আইনজীবী শ্রীমতী অনিন্দিতা কর আমাদের আজকের অতিথি। আমরা আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুনব। নমস্কার।
2: নমস্কার।
1: আমার প্রথম প্রশ্ন, ত্রিপুরা বিবাহ লিপিবদ্ধকরণ আইন, এই সম্পর্কে আপনি আমাদের কিছু বলুন।
2: ত্রিপুরা বিবাহ রেজিস্ট্রেশন লিপিবদ্ধকরণ আইন 2003,

0: অনুযায়ী আমাদের 2017-এ ত্রিপুরা বিবাহ আইনটা রেজিস্ট্রেশনটা ম্যান্ডেটরি হয়েছে, বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করাতেই হবে। তাছাড়া এটা সেকশন 8 অনুযায়ী সাব রেজিস্ট্রারের কাছে ম্যারেজ রেজিস্ট্রেশন প্রুফ দিতে হয়, প্রুফ দিয়ে রেজিস্ট্রেশনটা করাতে হয়। প্রুফগুলো হলো, প্রথমত ন্যাশনালিটি দেখাতে হবে, এজ প্রুফ নিতে হবে, এবং প্রুফ অফ ম্যারেজ, আই মিন যেমন বিয়ের কার্ড বা যে পুরোহিতের কাছে ইয়ে করা হয় পুরোহিতের একটা রেজিস্ট্রেশন। এটা এই যে রেজিস্ট্রেশনটা এটা 1 মাস আগে আমাদের ইয়ে করতে হয়, একটা পিটিশন করতে হয় বোথ পার্টিকে, ছেলে এবং মেয়েকে। করার পর একটা নোটিশ করা হয় 1 মাসের জন্য, এবং যদি সেটাতে কোনো কমপ্লেন না থাকে তাহলে 1 মাস পর সেই ব্রাইডগ্রুমকে যেতে হয় অফিসে গিয়ে রেজিস্ট্রেশনটা করাতে হয়, এবং সেখানে সাক্ষী থাকেন, সাক্ষী অনুযায়ী 2 জন সাক্ষী রাখতে হয়, সেই অনুযায়ী রেজিস্ট্রেশনটা হয়, ম্যারেজ রেজিস্ট্রেশনটা হয়। এছাড়া যাদের বিয়ে হয়ে গেছে এদের ক্ষেত্রেও ম্যারেজ রেজিস্ট্রেশনটা ম্যান্ডেটরি। সেইখানে ওদেরকে বিয়ের পর যে বিবাহের কার্ডগুলো ওইগুলো দিতে হবে সাব রেজিস্ট্রারিতে, এবং নর্মালি যে প্রুফগুলো ন্যাশনালিটি এবং এইজ প্রুফ এবং যে বিয়ের কার্ড বা কোনো মন্দিরে যদি হয়ে থাকে সেই মন্দিরের যে পুরোহিতের যে ইয়ে থাকে একটা প্যাডের মধ্যে উনি লিখে দেন যে এখানে বিয়ে হয়েছে, সেই প্রুফটা নিয়ে জমা দেওয়ার পর একটা ফিস জমা দিতে হয় সেইখানে, এবং একটা চালান কাটতে হয়, সেই অনুযায়ী রেজিস্ট্রেশনটা হয় এবং তারপর সার্টিফিকেট করে দেওয়া হয়। এটাই বিবাহ মানে ত্রিপুরার ক্ষেত্রে এইগুলো লিপিবদ্ধকরণ।
1: তো কারা এই আইনের আওতায় আসবেন?
0: যারা ত্রিপুরার বাসিন্দা, ত্রিপুরাতে বসবাস করেন বাই বার্থ ত্রিপুরার বাসিন্দা, এছাড়া রেসিডেন্সিয়াল প্রুফ যাদের ত্রিপুরাতে আছে, ব্রাইড বা গ্রুম যে ছেলে বা মেয়ে যে কোনো একজনের রেসিডেন্স ত্রিপুরাতে থাকতেই হবে, তারা এই আইনের আওতাধীন পড়বেন।
1: তো হিন্দু বিবাহ সংক্রান্ত আইন নিয়ে আপনি আমাদের কিছু বলুন।
0: আমরা জানি হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 18 মেতে এটা চালু হয়েছে। ধারা 29টা ধারা ছিল, সেইখানে একটা ধারা অ্যাড করা হয়েছে, এখন 30টা ধারা হয়েছে, এবং এই অ্যাক্ট অনুযায়ী রিলেটেড হিন্দু সাকসেশন, এইটার মধ্যে 3টা ক্যাটাগরি পড়ে এই হিন্দু ম্যারেজ অ্যাক্টের মধ্যে। হিন্দু সাকসেশন আসছে 1956, হিন্দু মাইনরিটি অ্যান্ড মাইনরিটি অ্যাক্ট 1956, এবং হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট 1956। এই 3টা সম্পর্কিত হিন্দু ম্যারেজ অ্যাক্টের ভেতরেই পড়ছে। তো এই অনুযায়ী হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী যেমন সাকসেশন অনুযায়ী কোনো ব্রাইড বা গ্রুম বিয়ে হবার পর ছেলে যখন বিয়ে হয় তখন মানে ওয়াইফের অধিকারগুলোর ক্ষেত্রে সাকসেশনের ক্ষেত্রে হিন্দু সাকসেশন অ্যাক্ট অনুযায়ী উনি এই ইয়েতে পড়েন, এবং নর্মাল যে 1955 অনুযায়ী বিয়ের ইয়েটা হলো মেয়েদের ক্ষেত্রে 18 এবং ছেলেদের ক্ষেত্রে 21, কিন্তু এটা অ্যামেন্ডমেন্টের পর, বিফোর অ্যামেন্ডমেন্ট ছিল এটার বয়স ছিল 15 এবং মেয়েদের ক্ষেত্রে, এবং ছেলেদের ক্ষেত্রে ছিল 18, এবং কিছু বাধা আছে সেই ক্ষেত্রে, সেটা হলো সপিণ্ড রিলেশনশিপ, মানে আমাদের একটা হিন্দুদের একটা থাকে পিণ্ডদানের অধিকার, সেইটা মায়ের দিক থেকে 3 পুরুষ এবং বাবার দিক থেকে 5 পুরুষ পর্যন্ত তারা মানে বিয়ে করতে পারবেন না এই রিলেশনের মধ্যে। এরপর 3 পুরুষ পর মায়ের ক্ষেত্রে এবং বাবার ক্ষেত্রে 5 পুরুষ পর যদি রিলেটেড থাকে মানে ফ্যামিলি ইয়েতে আত্মীয় যারা আমরা বলি এই ক্ষেত্রে বিয়ের উপযোগী। এছাড়া তো প্রুফগুলো তো নর্মালি আমাদের যে প্রুফগুলো দিতে হয় এগুলো হিন্দু ম্যারেজ অ্যাক্টের নিয়ম অনুযায়ী দিতে হয়, রেজিস্ট্রেশনও মাস্ট হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী, এইগুলো ম্যান্ডেটরি আমাদের। এছাড়া যেমন আছে কিছু, আমরা হিন্দু কারা, হিন্দু হিসেবে আমরা যাদেরকে শিখ, জৈন, বৌদ্ধিস্ট এরা হলো হিন্দু, এছাড়া তো হিন্দুরা তো আছেই, এদের মধ্যে যাদের বাচ্চা জন্ম হবে এরা হিন্দু ক্যাটাগরিতে পড়বে, মুসলিম, খ্রিস্টান, পারসি এরা হিন্দু ক্যাটাগরিতে পড়ে না। তাছাড়া জম্মু কাশ্মীরের ক্ষেত্রে ওদের নিজেদের পার্সোনাল ল আছে, এরা হিন্দু বিবাহ আইনে ম্যারেজ অ্যাক্টে পড়ে না এরা। এছাড়া হিন্দু বিবাহের ক্ষেত্রে বর বা বউকে আগে মানে দেখতে হবে কি যে ওনারা কি আগে বিবাহিত কিনা, যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ওনাদের ক্ষেত্রে বিয়েটা ভয়েডেবল হবে, যদি বিয়েটা ডিসলভ হয়ে থাকে, ডিভোর্স হয়ে থাকে তাহলে উনি বিয়ে করতে পারবেন, বা যদি বিয়ের ওয়াইফ, ফার্স্ট ওয়াইফ মারা যান তাহলেই হিন্দু

0: পুরুষরা আবার বিয়ে করতে পারেন। এটা হলো হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী।
1: যেমন আমরা জানি যে হিন্দু বিবাহের ক্ষেত্রে যেমন পুরুষের 21 বছর বয়স এবং মেয়েদের 18 বছর পূর্ণ না হলে বিয়ে হয় না, এটা বেআইনি। তো যদি এই ক্ষেত্রে বিয়ে হয় তখন আইনগতভাবে কি?
0: আইনগতভাবে যদি কোনোভাবে কমপ্লেইন করা হয়, কেউ যদি কমপ্লেইন করে, তখন সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি যে বা যারা সেই বিবাহ সঙ্গে জড়িত, এমন যেমন বাজনা যে বাজাবে বা আমাদের আছে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে যারা জড়িত থাকবে এই বিয়ের ক্ষেত্রে, বা কার্ড ছাপাবে ডেট অফ বার্থ অনুযায়ী, যারা যে সব লোক এই বিয়ের সঙ্গে যুক্ত থাকবে সবার ক্ষেত্রে আইনত দণ্ডনীয় অপরাধ এটা, এবং 2,00,000 টাকা পর্যন্ত জরিমানা হবে।
1: হিন্দু বিবাহ সম্পর্কে অনেকগুলি ধারা আছে, হ্যাঁ, সেই ধারাগুলি সম্পর্কে আমাদের কিছু বলুন।
0: সামাজিক রীতি এবং অনুষ্ঠানের মাধ্যমে হবে হিন্দু বিবাহ, যদি যেমন আমাদের আছে সপ্তপদী, 7টা স্টেপ, মানে আমাদের বিয়ের ক্ষেত্রে আমরা 7 বার প্রদক্ষিণ করতে হয় হাজব্যান্ডকে, সপ্তপদী যাকে বলে। এছাড়া আছে স্বামী বা স্ত্রী যথেষ্ট কারণ ছাড়া একে অপরের পরিত্যাগ করতে পারবেন না, আলাদাভাবে করে মানে থাকতে পারবেন না, এবং স্বামীকে সব ধরনের, স্ত্রীর প্রতি সব ধরনের কর্তব্য পালন করতে হবে। স্ত্রী হিসেবে উনি যখন উনাকে বাড়িতে নিয়ে যাবেন, কোনো ধরনের যাতে উনার সব দিক যাতে রক্ষণাবেক্ষণ দায়িত্ব, এবং সেই স্ত্রীকে রক্ষা করার দায়িত্ব টোটালি স্বামীর উপর নির্ভর করছে স্বামী, এবং ভরণ পোষণের অধিকার, ভরণ পোষণের দায়িত্ব স্বামীকে নিতে হবে, এবং সেই অধিকারটা স্ত্রী হিসেবে স্বামীর কাছে উনি অধিকার হিসেবে, আইনের কাছেও উনি দায়বদ্ধ, এবং স্ত্রী সেই হিসেবে আইনের মুখোমুখি হতে পারেন যদি স্বামী ওনাকে এই ধরনের মেনটেন্যান্স বা সঠিকভাবে দেখাশোনা না করেন, বা
1: ক্ষতিপূরণ
0: যদি না দেন, বা বিহেভ যদি খারাপ করেন, ইল বিহেভিয়ার হয় বা অন্য কারোর সঙ্গে রিলেশনে থাকেন, স্ত্রী তখন সেই ক্ষেত্রে আইনের আশ্রয় নিতে পারবেন। এবং সাকসেশন অনুযায়ী মানে উনার স্বামীর সম্পত্তির পুরো অধিকারী স্ত্রী, স্বামীর টোটাল সম্পত্তির অধিকারী স্ত্রী হবেন।
1: ইসলামিক আইনে নারীর অবস্থান কি?
0: ইসলামিক আইনে আমরা জানি, আসলে ইসলামিক আইন যেটা সিভিল কন্ট্রাক্ট, ইসলামিক ম্যারেজটা সিভিল কন্ট্রাক্ট, তাদের ওনাদের একটা সিস্টেম যেটা হলো যে মোহর দিতে হয়, এটা কন্ট্রাক্টের মধ্যে পড়ে, বিয়েটা হাজব্যান্ডের তরফ থেকে, ছেলের তরফ থেকে এটা ইয়ে করা হয় যে মেয়েকে প্রস্তাব দেওয়া হয়, মেয়ে যদি সেটা স্বীকার করেন বা স্বীকৃতি দেন তাহলে বিয়েটা কার্যকরী হয়, এবং সেইখানে মেয়েদেরকে দিতে হয় একটা ইয়ে দিতে হয় যেটাকে মোহর বলা হয়। এই মোহরটা যতক্ষণ দেওয়া না হয় ততক্ষণ বিয়েটা কার্যকরী হয় না, এবং সেটা লিখিত থাকে কোরআন অনুযায়ী, কোরআনে ওদের মানে ইসলামিক আইন অনুযায়ী কোরআনে 1 থেকে 11 পর্যন্ত সুরা আয়াতে লিখিত থাকে, সেই নিয়মগুলো লিখিত আছে কোরআনের, কোরআন হিসেবে যে মেয়েকে মেনটেন্যান্স এই ইয়েটা মোহরটা দিতে হবে, এবং সেই মোহরের যে বিয়ের যে কামিননামা যাকে বলে ইসলামিক আইন অনুযায়ী সেটা লিপিবদ্ধ থাকে, লিখিত থাকতেই হবে, এবং লিখিত থাকবে দুজন সাক্ষীর সামনে, দুজন সাক্ষী হয় দুজন মহিলা হতে হবে বা দুজন পুরুষ হতে হবে, একজন পুরুষ দুজন মহিলা হতে হবে, এমন সাক্ষী থাকতে হবে ওদের লিপিবদ্ধ যেটা আইন বিয়ে অনুযায়ী, ওনাদের কোরআন শরীফ অনুযায়ী এটা লিখিতই থাকে মুসলিম আইন অনুযায়ী, এবং সেকশন 5 অনুযায়ী বিষয়গুলো লিপিবদ্ধ আছে ওদের মুসলিম আইনে, এবং মুসলিম ডিসলিউশন অফ ম্যারেজ অ্যাক্ট ওনাদের একটা আছে 1939, যেটাতে মহিলাদেরকে টোটালি অধিকার দেওয়া হয়েছে যে ওনারা কোন স্বামীর প্রতি ওনারা কখন আইনের আশ্রয় নিতে পারবেন, যদি স্বামী ওনাদেরকে সঠিক 7 বছর যদি স্বামী ওনাদেরকে, যেমন আমাদের হিন্দু ম্যারেজ একটা আছে যে 5 বছর বর্তমানে আছে, 5 বছর যদি স্বামীর সঙ্গে কোনো যোগাযোগ না থাকে তাহলে সেটা স্বামী ডিভোর্স হয়ে গেছে এই ধরনের ধরা হয়, এবং হিন্দু মহিলারা ডিভোর্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন। এবং মুসলিমদের ক্ষেত্রে যদি 4 ইয়ার্স কোনো খোঁজখবর না থাকে কোনো হাজব্যান্ডের, তাহলে সেই মহিলা আইনের আশ্রয় নিয়ে ইয়েটা ম্যারেজটা রিজলভ করে দিতে পারেন, কেস ফাইল করতে পারেন, এবং 6 মাস পর্যন্ত সেই যে ডিক্রিটা হবে 6 মাস পর্যন্ত ওনাকে অপেক্ষা করতে হবে।

যদি হাজব্যান্ডের কোনো ইনফরমেশান আসে বা উনার কোনো রিলেটিভ বা এ এসে কোর্টে অ্যাপ্লাই করেন যে হাজব্যান্ড এখন থেকে কনজুগাল রাইট চালু করবেন বা ওনার দায়িত্বগুলো পালন করবেন, তখন সেই যে ডিক্রিটা হলো সেটা ডিসলভ হয়ে যাবে। সেটা হলো মহিলাদের ক্ষেত্রে অধিকার আছে। আমরা জানি মুসলিম আইনে মহিলাদের কোনো অধিকার দেওয়া হয়নি, কিন্তু ইসলাম যেটা ইসলামে যেটা কোরআন শরীফে আছে মেয়েদের এবং ছেলেদের সমান অধিকার দেওয়া হয়েছে। তালাকের সিস্টেমটা এখন একটা সমস্যা, বিভিন্ন ধরনের কথাতে চলছে তিন তালাক, সেইটা কোরআন শরীফে যেটা ছিল তিন তালাকের সিস্টেমটা এমন ছিল না। আমাদের বর্তমান বা আমাদের এই এদদ অঞ্চলে যে সিস্টেমটা চলে আসছে যে তালাক তিন তালাক একসঙ্গে বললাম তিন তালাক হয়ে গেল, আদৌ সিস্টেমটা তেমন না। কোরআন শরীফ হিসেবে ইসলামিক আইনে তিন তালাক মানে থ্রি ডিউরেশন অফ টাইম, লুনার পিরিয়ড বলে যেটাকে, তিনটা ডিউরেশনে সাক্ষীর সামনে তালাকটা দেওয়া হবে তিন মাসে, এবং সেই থ্রি মান্থ সেই মুসলিম মহিলাকে টোটালি ভরণ পোষণ এবং সম্মানের সঙ্গে ওনাকে ওনার হাজব্যান্ডের বাড়িতে থাকতে দেওয়া হবে। সেটা হলো ইসলাম আইনে, কিন্তু এখন তো জিনিসটা আসলে বিকৃত হয়ে যেটা একইভাবে চলছে, যার ফলে এখন এত মানে আইনগত তালাক সম্পর্কে বিভিন্ন ধরনের কথা হচ্ছে, হয়তো তিন তালাকের সিস্টেমটা অন্য প্রসিজিওরে যাবে, এখনও ফাইনালি কিছু হয়নি, চলছে এটা আইনের গেরাকলে, এটা এখনও আছে। এখন আমরা জানি কি মুসলিম পুরুষরা, আমাদের এই সমাজে আমরা জানি মুসলিম পুরুষরা চারটে বিয়ে করতে পারেন, আদৌ ইসলামিক আইনে এমন কোনো কথাই বলেনি যে মুসলিম পুরুষরা ফোর ম্যারেজ করতে পারেন, এমন কোনো আইন কিছু বলে দেয়নি। কারণ চারটে ম্যারেজের ক্ষেত্রে যদি কোনো মুসলিম হাজব্যান্ড, তো ওনাদের ইসলামিক আইনে বলে দিয়েছে কোরআনে মুসলিম পুরুষ একটা বিয়েই করতে পারেন, একটা বিয়ে করতে পারেন, কিন্তু চারটে বিয়ের ক্ষেত্রে, সেটা হলো যদি সেই ওয়াইফ কোনো ক্ষেত্রে প্রোক্রিয়েশন অফ চাইল্ড মানে বাচ্চা জন্ম দিতে পারছেন না বা ওনার ছেলের প্রয়োজন, ছেলে হচ্ছে না, সেই ক্ষেত্রে আরেকটা বিয়ে করতে পারেন। এবং সেইটা যে ওয়াইফ থাকবেন ফার্স্ট ওয়াইফ, ফার্স্ট ওয়াইফের সঙ্গে বাকি যে ওয়াইফ উনি যদি দুটো বা তিনটেই বিয়ে করেন, সমানভাবে সমান মর্যাদা দিয়ে সব ওয়াইফকে রাখতে হবে। এবং যদি ম্যারেজটা ডিসলভ হয় কোনো কারণে, সেই ম্যারেজ ডিসলভের ক্ষেত্রে যে ওনাদের যে মোহরটা আছে ওইটা ওয়াইফকে টোটালটা দিয়ে দিতে হবে। এটা হলো মুসলিম আইনের কিছু নিয়মাবলী। স্বামী বা স্ত্রী সম্পর্ক থাকাকালীন সন্তান গর্ভে এসেছে, এই স্বামী হবে সন্তানের পিতা। তাছাড়া সন্তান জন্ম হয়েছে দাম্পত্য সম্পর্ক অটুট থাকাকালীন স্বামী হবেন সন্তানের পিতা। এছাড়া বিবাহ বিচ্ছেদ 280 দিনের মধ্যে সন্তানের জন্ম হলে এবং এই সময়ের মধ্যে স্ত্রী পুনরায় বিবাহ করেননি স্বামী হবেন সন্তানের পিতা। এছাড়া স্বামী যদি স্বীকার করেন এই সন্তান তার বা মহিলাটি তারই স্ত্রী, তবে স্বামী ওই সন্তানের পিতা। মা যদি ঘোষণা করেন সন্তানের পিতাকে এবং উক্ত ব্যক্তি যদি সন্তানটিকে নিজের সন্তান বা মাটিকে নিজের স্ত্রী বলে স্বীকার করেন, তাহলে ওই স্বামী সন্তানের পিতা। এই হলো ওদের মানে পিতৃত্বের ক্ষেত্রে। এছাড়া আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যেটা আমাদের স্পেশাল ম্যারেজ অ্যাক্টে আছে, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 হিসেবে আমাদের যেটা, যে আমরা জানি হিন্দু মুসলিম বিবাহ নিষিদ্ধ আইন, আইন বলে এমন কিছু নেই, স্পেশাল ম্যারেজ অ্যাক্টে যে কোনো ধর্মের লোক যে কোনো ধর্মের লোককে বিয়ে করতেই পারে, সেইখানে ওরা স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারে পড়ে। এছাড়া হিন্দু মুসলিম বিয়ে যদি কেউ যদি মুসলিম হিন্দু ম্যারেজ অ্যাক্টে বিয়ে করে থাকে, তাহলে সাকসেশন অনুযায়ী যে সার্ভাইভার থাকবে সাকসেশনটা ওদের সম্পত্তির ক্ষেত্রে সাকসেশনটা হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী হবে। যদি মুসলিম আইন অনুযায়ী বিয়ে করে থাকেন, কোনো হিন্দুই ধরুন মুসলিমকে বিয়ে করেছেন, করার পর ওনার সম্পত্তির অধিকারটা, এই মহিলা সম্পত্তির অধিকারটা কিভাবে হবে? উনি হয়তো স্পেশাল ম্যারেজ অ্যাক্টে করেননি, উনি মুসলিম ম্যারেজ অ্যাক্টেই করেছেন বিয়েটা, তখন সেই যে সাকসেশনটা সেটা মুসলিম অ্যাক্ট অনুযায়ী হবে। এছাড়া যদি স্পেশাল ম্যারেজ অ্যাক্টে ওনারা বিয়ে করে থাকেন, তাহলে সেটা ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট অনুযায়ী ওনাদের সম্পত্তির অধিকারটা, ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট যা বলে সেই অনুযায়ী ওনাদের সম্পত্তির অধিকারটা আসবে। এছাড়া এই ক্ষেত্রে কি হয়, আমরা তো বিভিন্ন ধরনের সমাজে, যেহেতু আমাদের এখনও আমাদের সমাজটা সেই ডেভেলপমেন্টের পর্যায়ে

যায়নি। তো হিন্দু মুসলিম বিয়েটা আমরা এখনো মেনে নিই না, কিন্তু স্পেশাল ম্যারেজ অ্যাক্ট সেটা মেনে নিচ্ছে এবং একটে বলে দিয়েছে যে নিয়মাবলী সেম, 18 বছর মেয়ের হতে হবে, 21 বছর ছেলের হতে হবে, কিন্তু সেইখানে একটা এভিডেভিট দিতে হবে, সেখানে কোনো হাজব্যান্ড বা ওয়াইফকে তার ধর্মকে পরিত্যাগ করতে হবে না, তার ধর্ম তারই থাকবে, সেইখানে তার ধর্ম রেখে সে একটা এভিডেভিট দেবে যে আমি নিজে ব্যক্তিগতভাবে তাকে আমার কোনো জোর ছাড়াই আমি তাকে বিয়ে করতে চাই।

0: ফিজিক্যালি এটা তদন্ত করবেন, করে দেখবেন যে সেটা ঠিক আছে, তখন এক মাস পর সেই ডিএমের কাছে ওনারা দুজন যাবেন এবং দুজনের কপিগুলো নিয়ে ম্যারেজ রেজিস্ট্রেশন করা হবে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী ওনাদের সেই ম্যারেজটা। তখন সেইখানে আমাদের কোনো ধর্মের কোনো যে যার যে ধর্ম পালন করতে পারবেন, তো সেই জন্য ওনাদের স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারে নিজেদের ধর্মকে চেঞ্জ করতে হয় না, নিজেরা নিজেদের ধর্ম পালন করবেন এবং বিয়েটা সেই স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী হবে এবং সাকসেশনের অনুযায়ী। এখন প্রশ্ন উঠতে পারে যে উনি কোন আইনের আন্ডারে পড়বেন, ওনার যদি ছেলেমেয়েরা বা ইয়েটা সম্পত্তির অধিকার, ওয়াইফের কি সম্পত্তির অধিকার কি ধরনের থাকবে, তো ওয়াইফের সম্পত্তির অধিকারটা তখন ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট অনুযায়ী ওয়াইফ সেই সম্পত্তির অধিকারের সমান অধিকারী থাকবেন, সেখানে কোনো বাধা বিপত্তি আসবে না যে উনি অন্য কাস্টিজমের বা হিন্দু নন, মুসলিম বা মুসলিম হিন্দু নন, এই ধরনের কোনো সম্পত্তির অধিকারে কোনো সমস্যা আসবে না ওনাদের। এছাড়া সপিন্ডার রিলেশনশিপ আমি বললাম, যেটা মুসলিমদের ক্ষেত্রেও সেটা আছে যে ওনাদের একটা ইয়ে নেই যেটাতে যে ওনারা কাকুর মানে কাকার দিকের বোনকে বিয়ে করতে পারেন, শুধু নিজেদের ভাই বোনকে বিয়ে করতে পারবেন না। এছাড়া যদি কোনো মুসলিম ওয়াইফের তালাক হয়ে যায় মানে ডিভোর্স হয়ে যায়, সেই হাজব্যান্ডের সঙ্গে আবার দ্বিতীয়বার বিয়ে করতে পারবেন না, সেটা ওনাদের ইসলামিক আইন অনুযায়ী বলে দেওয়া হয়েছে। এইসব বিভিন্ন আইন ওনাদের ক্ষেত্রে বা ওনাদের মুসলিম ল অনুযায়ী, মুসলিম ইসলামিক আইন অনুযায়ী ওইগুলো লিপিবদ্ধ করা আছে। বর্তমানে আমরা যে ধরনের আমরা অনেকগুলো অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি আমাদের আইনের তরফ থেকে, যেখানে আমরা বারবারই বলে দিচ্ছি যে রেজিস্ট্রেশনটা মাস্ট, রেজিস্ট্রেশনটা ম্যারেজ অ্যাক্টের রেজিস্ট্রেশনটা মাস্ট। যদি আপনি রেজিস্ট্রেশন না করান তাহলে আমরা আগে দেখতাম রেশন কার্ড ট্রান্সফার এমনিতেই হয়ে যেত, বর্তমানে ম্যারেজ রেজিস্ট্রেশন না থাকলে কোনোভাবেই কোনো ধরনের কাগজপত্র ওয়াইফ হিসেবে প্রুফ করতে পারবেন না।
1: আমাদের সময় প্রায় শেষ, আমরা এতক্ষণ কথা বললাম কৈলাসহর বার অ্যাসোসিয়েশনের আইনজীবী শ্রীমতী অনিন্দিতা করের সঙ্গে। আইন ও অধিকার আজ এই পর্যন্তই, স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: নমস্কার, আপনাদেরকেও ধন্যবাদ।
2: এতক্ষণ আইন ও অধিকার অনুষ্ঠানটি শুনলেন। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হলো আকাশবাণী কৈলাসহর। অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান।

বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠানে এতক্ষণ ফ্যাশন ছবির গান শুনলেন। আকাশবাণী কৈলা শহর। অল্প কিছুক্ষণ পর ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

বাংলা আধুনিক গান শুনলেন আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, এখন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান শুনবেন। শিল্পী উস্তাদ বিসমিল্লা খান এবং তার দল। আজ শুনবেন শেহনাই বাদন।

এতক্ষণ শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন সময় সংবাদের।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও পর্যটন শিল্পের প্রসারে অগ্রণী ভূমিকা নেবে। প্যারিসে ভিভাটেক 2026 সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রযুক্তিগত রূপান্তরের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকপত্রকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইউক্রেন এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার মস্কোর একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট ইউজির পুনরায় পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিয়ে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শনিবার হুগলি জেলার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান করবেন। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ চেক প্রজাতন্ত্র, দক্ষিণ আফ্রিকার সুইজারল্যান্ড, বসনিয়া হার্জেগোভিনার এবং কানাডা কাতারের মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রথাগত পদ্ধতি যেখানে ব্যর্থ হয়, উদ্ভাবন সেখানে সমাধান নিয়ে আসে। প্যারিসে আয়োজিত ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও স্টার্টআপ সম্মেলন ভিভাটেক 2026 সম্মেলনে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী ডিজিটাল পেমেন্ট, আর্থিক অন্তর্ভুক্তি, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা ও কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের দ্রুত প্রযুক্তিচালিত রূপান্তরের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, মহাকাশ প্রযুক্তি ও পারমাণবিক শক্তির ক্ষেত্রে অর্জিত সাফল্যের মাধ্যমে ভারত আন্তর্জাতিক স্তরে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। প্রযুক্তির সুবিধা যেন সবার কাছে পৌঁছয় তা নিশ্চিত করার উপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত কৃত্রিম বুদ্ধিমত্তাকে সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক হিসেবে বিবেচনা করে। সম্প্রতি সম্পন্ন হওয়া ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক আদান প্রদান এবং পর্যটন শিল্পের প্রসারে অগ্রণী ভূমিকা নেবে।
1: 2026 is a special year for India and Europe. At the beginning of the year, we concluded the historic India-EU Free Trade Agreement. This agreement will expand our trade and investment, and it will open up many pathways for the exchange of talent, technology and tourism.
0: প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী উদ্ভাবকদের ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করার এবং সবার জন্য সুফল বয়ে আনার আহ্বান জানান। এরপর সেদেশের প্রবাসী ভারতীয়দের এক সমাবেশেও বক্তব্য রাখার কথা প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্যারিসে ফ্রান্সের শীর্ষস্থানীয় শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় মূলত উৎপাদন শিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশগত সুস্থায়িত্ব এবং সামুদ্রিক পরিকাঠামো উন্নয়নের বিষয়গুলি উঠে এসেছে। বৈঠকের পর আকাশবাণীর সঙ্গে আলাপচারিতায় শীর্ষস্থানীয় শিল্পকর্তারা ভারতে ক্রমবর্ধমান সুযোগ সুবিধার কথা তুলে ধরেন এবং ভারতের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার কথা বলেন। স্যাঁ গোবের চেয়ারম্যান ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বেনোয়া বাজি বলেছেন, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত

প্রধান উৎপাদন ও রপ্তানি কেন্দ্র হিসেবে উঠে আসছে। সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে স্যাগ ওবের বিনিয়োগের কথা উল্লেখ করে বলেন, এর ফলে দেশের তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রান্স সফরে মূলত বাণিজ্য, প্রযুক্তি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। প্যারিসে সাংবাদিক সম্মেলনে বিদেশ সচিব বিক্রম মিশ্রী বলেন, ভারত ও ফ্রান্স যৌথভাবে নিজ শহরে ভারত ইনোভেট উদ্যোগ চালু করেছে, যা ভারতীয় ডিপ টেক স্টার্টআপগুলির জন্য একটি আন্তর্জাতিক মঞ্চ হিসেবে কাজ করবে। এই কর্মসূচিতে 120টিরও বেশি ভারতীয় স্টার্টআপ অংশ নেয়। ব্রাজিলের ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফার্মাকোপিয়াসের ষোড়শ আন্তর্জাতিক সম্মেলনে ওষুধ সংক্রান্ত গুণগত মানের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণে ভারত ক্রমবর্ধমান নেতৃত্বের বিষয়ে পুনরায় নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের আওতায় ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশনের একটি প্রতিনিধি দল চলতি মাসের 15-17 তারিখ পর্যন্ত আয়োজিত 3 দিনের এই সম্মেলনে অংশ নেয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেছেন, নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা, মাদক বিরোধী অভিযান ইত্যাদির ক্ষেত্রে দুদেশের সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে তাঁরা কথা বলেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকপত্রকে একটি ঐতিহাসিক দলিল বলে উল্লেখ করেছেন। এই চুক্তির মাধ্যমে ইরান বিশ্বের কাছে একটি শক্তিশালী বার্তা দিল বলে উল্লেখ করেছেন তিনি। সমাজ মাধ্যমে এক বার্তায় পেজেস্কিয়ান বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে শান্তির পথ সুগম হয়। এর পাশাপাশি তিনি নিজের মর্যাদা ও স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে এবং আঞ্চলিক সহযোগিতার বিষয়টি বজায় রেখে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ইউক্রেন মস্কোর একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। রাশিয়ার রোস্তভ অঞ্চলেও বেশ কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার সেদেশে হামলা চালাল ইউক্রেন। 15 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলে সংযুক্ত আরব আমিরশাহী জানিয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের নিয়ন্ত্রণে এবং ডিজিটাল সুরক্ষা জোরদার করার লক্ষ্যে এই পদক্ষেপ করা হয়েছে বলে জানানো হয়েছে। বাংলাদেশে হামের প্রকোপ আরই বেড়ে চলেছে। গত 24 ঘন্টায় হাম ও হামের মতো উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 5টি শিশুর। এই নিয়ে দেশে মোট 666 জনের মৃত্যু হল। স্বাস্থ্য পরিষেবা মহানির্দেশালয় DGHS জানিয়েছে, মৃতদের মধ্যে 93 জনের দেহে হামের জীবাণু ধরা পড়েছে, বাকি 573টি শিশু প্রাণ হারিয়েছে হামের মতো উপসর্গ নিয়ে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট ইউজির পুনরায় পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিয়ে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠকে পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের উপর জোর দেন মন্ত্রী। যাবতীয় প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক নিযুক্ত আধিকারিকরা বিভিন্ন রাজ্যে মোতায়েন থাকবেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সির মহানির্দেশকের নেতৃত্বে কেন্দ্রীয় কমান্ড সেন্টারে রিপোর্ট দেবেন তাঁরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শনিবার 20 জুন হুগলি জেলার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে 23তম কিস্তির টাকা প্রদান করবেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক সূত্রে জানা গেছে, সারা দেশের 9,44,00,000 বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকা পাঠানো হবে। 2,18,00,000 বেশি মহিলা কৃষকও এই সুবিধাভোগীদের তালিকায় রয়েছেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই 45,35,000-এরও বেশি কৃষক এই কিস্তি বাবদ 907 কোটি টাকা পাবেন বলে মন্ত্রক সূত্রে জানা গেছে। শ্রী মোদী এই উপলক্ষে শনিবার পশ্চিমবঙ্গের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কৃষি সহায়ক উদ্যোগেরও সূচনা করবেন। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ও পুনর্গঠিত আবহাওয়াভিত্তিক ফসল বীমা প্রকল্প। এই প্রকল্পে 2026-27 আর্থিক বছরে 1,10,00,000 বেশি কৃষককে বীমার আওতায় আনা হবে। নমামি গঙ্গে সহ জলশক্তি মন্ত্রকের বিভিন্ন প্রকল্পে পশ্চিমবঙ্গকে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী সিআর পাটিলের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে বৈঠক করেন। বৈঠকে ছিলেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী অজয় পোদ্দার এবং এই দপ্তরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য এবং পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায়ও। জেলাশাসকরাও ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন। জল জীবন মিশন নিয়ে জেলাশাসকদের দ্রুত কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয় বৈঠকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, পূর্ববর্তী সরকারের আমলে রাজ্যের যোগ ও আয়ুষ চিকিৎসা অবহেলিত হয়েছিল। বর্তমান সরকার সেই ত্রুটি দূর করে সুস্থ জীবন বজায় রাখতে যোগের প্রচার

0: করবে। তিনি আজ নবান্নে আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদবের সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে একথা জানান। আগামী রবিবার 21 জুন রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবসের যে প্রধান অনুষ্ঠান হবে তাকে কেন্দ্র করে আগামী 3 দিনের কর্মসূচিও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
1: আমাদের আগামীকাল রান ফর যোগা, যোগার জন্য যে কালকে কর্মসূচি আছে, এই কর্মসূচি কলকাতার 11টি জায়গায় এবং রাজ্যের বিভিন্ন জায়গায় হবে। তার মধ্যে একটি বড় কর্মসূচি কলকাতা কর্পোরেশনের সম্মুখস্থ স্থান থেকে আমাদের ঐতিহ্যবাহী রাইটার্স বিল্ডিং পর্যন্ত একটি কর্মসূচি নেওয়া হয়েছে, যাতে ইতিমধ্যে অনেকে নাম অন্তর্ভুক্ত করেছেন।
0: রাজ্যে খুব শীঘ্রই জাতীয় নাট্য উৎসব হবে বলে ন্যাশনাল স্কুল অব ড্রামার অধিকর্তা চিত্তরঞ্জন ত্রিপাঠী জানিয়েছেন। তিনি আজ রবীন্দ্র সদনে ভবিষ্যতে নাটককে কিভাবে দেখতে চাই শীর্ষক আলোচনা সভায় আরো জানান, এনএসডির তত্ত্বাবধানে একটি নাট্য কর্মশালা এবং 3 মাসের নাট্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে। প্রশাসনিক ব্যবস্থায় দুর্নীতি রোধে প্রযুক্তির ব্যবহার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নৈতিক মূল্যবোধ ও প্রাতিষ্ঠানিক সংস্কৃতির বিকাশও সমানভাবে প্রয়োজন বলে সাংসদ ও কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিমত প্রকাশ করেছেন। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে গ্রুপ এর ম্যাচে চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে চেক প্রজাতন্ত্র 1-0 এগিয়ে। এদিকে গ্রুপ বির ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হবে। লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 12:30। গ্রুপ বির অন্য ম্যাচে কানাডা কাতারের বিরুদ্ধে মাঠে নামবে। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু রাত 3:30। খবর পড়া আজকের মতো শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: এতক্ষণ বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। এখন রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন।

আকাশবাণী কৈলাসহর। এতক্ষণ রেজাওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শ্রোতা বন্ধুরা, অল্প কিছুক্ষণ পর ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: of technology in India's rapid digital transformation at Viva Tech Summit in Paris. Prime Minister also holds discussions with leading French business leaders on investment opportunities and expansion plans in India. Ukraine strikes a Moscow oil refinery for the second time within a week. UAE restricts social media for children aged under 15. And in hockey, India beat Uruguay in FIH Women's Nations Cup in New Zealand to face Chile in semifinals on Saturday. And with that, we conclude tonight's World News Bulletin. For more updates, stay tuned to Akashvani. Good night.
1: এতক্ষণ ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলাসহর জানিয়ে দিচ্ছি আগামীকালের আমাদের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। সকাল 6টায় অমৃতবাণী, 6:07 দেশাত্মবোধক সঙ্গীত, 6:10 বিবিধ ভারতী অনুষ্ঠান, 7টায় সুপ্রভাত, 7:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তারপরে স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 রবীন্দ্রসঙ্গীত, 8:00 প্রথমে সমাচার প্রভাত এবং পরে মর্নিং নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:30 নর্থ ইস্ট নিউজ আকাশবাণীর শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:40 বাংলা আধুনিক গান শুনবেন। 9টায় প্রথমে হিন্দি এবং তারপরে ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:10 পুনরায় বিবিধ ভারতী অনুষ্ঠান।

11টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভালা, 12:05 অতুল প্রসাদের গান, 12:30 নজরুল গীতি, 1টায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:05 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা, 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:40 বাংলা আধুনিক গান শুনবেন, 2টোয় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 2:15 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 2:30 বিবিধ ভারতীয় অনুষ্ঠান, 3টে প্রথমে হিন্দি সংবাদ এবং তারপরে ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, তার অব্যবহিত পরে বিবিধ ভারতীয় অনুষ্ঠান, 6টায় ঘর গৃহস্থের আসর, 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তারপরে ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:05 সাহিত্য আড্ডা, 8:30 গুলমোহর, 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান, 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, রাত 10টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:10 মৈত্রী, 10:20 ওয়ার্ল্ড নিউজ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি, আকাশবাণী কৈলাসহর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:53:58। এখানেই আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি, আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি।